আকাশবাণী শিলচর। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলো হার্টজে, এবং FM 102.3 মেগা হার্টজে। আজ শনিবার 12ই বৈশাখ 1948 শকাব্দ, 18ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, 2রা মে 2026 খ্রিস্টাব্দ।

0: बिहार में स्वगणना की 15 दिन की अवधि कल समाप्त हो गई। भारतीय चिकित्सा अनुसंधान परिषद ICMR द्वारा शुरू की गई राष्ट्रीय आवश्यक सहायक उत्पाद सूची पहल के अंतर्गत भारतीय मानक ब्यूरो BIS ने चिकित्सा सहायक प्रौद्योगिकियों के लिए कई मानक जारी किए हैं। BIS द्वारा कोहनी, बेसाखी, चलने वाली छड़ियां और तीन या अधिक पैरों वाली छड़ियों के लिए मानक प्रकाशित किए हैं। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने पश्चिम एशिया संघर्ष को समाप्त करने के लिए ईरान के नवीनतम प्रस्ताव को खारिज कर दिया है। ईरान ने मध्यस्थों के माध्यम से अपना संशोधित प्रस्ताव प्रस्तुत किया। श्री ट्रंप ने स्वीकार किया कि ईरान ने वार्ता में प्रगति की है, लेकिन उन्होंने कहा कि वे प्रस्तावित शर्तों से संतुष्ट नहीं है। उन्होंने ईरान के नेतृत्व को बिखरा हुआ बताया है। उधर लेबनान में इजरायली हमलों में एक ही दिन में 30 से अधिक लोग मारे गए हैं। जवाब में हिजबुल्ला ने इसराइल के उत्तरी हिस्सों में ड्रोन हमले किए, जिसमें कई इजरायली सैनिक घायल हो गए। IPL क्रिकेट में आज चेन्नई सुपर किंग्स का मुकाबला मुंबई इंडियंस से होगा। ये मैच शाम 7:30 बजे चेन्नई में खेला जाएगा। कल रात खेले गए मुकाबले में दिल्ली कैपिटल्स ने राजस्थान रॉयल्स को 7 विकेट से हरा दिया। दिल्ली कैपिटल्स के KL राहुल को प्लेयर ऑफ द मैच चुना गया। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ শুনবেন।
2: জাতীয়তা বলতে আমি কোনো বিশেষ গুণ বা তত্ত্ব বুঝি নে। জাতীয়তা একটা ভাবের ক্রমবিকাশের পদ্ধতি, যার ভিতর দিয়ে গিয়ে প্রত্যেক জাতি আত্মোপলব্ধি করে ও পরিণতি লাভ করে। কোনো জাতির প্রকৃত আত্মোপলব্ধি হলে সে এমন একটা শক্তি লাভ করবে যা অন্য জাতির পক্ষে কল্যাণকর না হয়ে পারবে না। জগতের বৈচিত্র্য ও ঐক্য সমান সত্য, সমান সনাতন। যখন প্রত্যেক জাতি খণ্ডভাবে আপন বিশিষ্ট পথে তার অন্তর্নিহিত পূর্ণতাকে লাভ করবে, তখন তাদের খণ্ড খণ্ড বিচিত্র পূর্ণতা মানব জাতির বিরাট সভাস্থলে এমন অপরূপ সখ্যে মিলিত হবে যে সেই মহামিলনের পূর্ণতর ঐক্যে তাদের ভেদ ও খণ্ডতা সার্থক হয়ে উঠবে। ইউরোপের জাতীয়তা সংকীর্ণ স্বার্থবুদ্ধির উপর প্রতিষ্ঠিত, পরস্পর বিরোধী। আমরা যদি বুঝি আমাদের জাতীয়তা সমগ্র মানব জাতির অনন্ত পরিমাণ সমুদ্রে একটি জলধারা, যার সঙ্গে মিলিত হয় আমাদের জাতীয় জীবনের চরম সার্থকতা, এবং আমরা যদি না ভুলি যে আমাদের এই জীবনের ধারা যুগ যুগান্তর ধরে কত ভাব কত সাধনার দ্বারা পরিস্ফুট হয়ে এসেছে, তাহলে আমরা আমাদের বিগত ও ভবিষ্যৎ জীবনের সমন্বয়ে এক অপূর্ব জাতীয়তার সৃজন করে তুলতে পারব, যার সত্যির আভায় সমস্ত মনুষ্য সমাজ গৌরবান্বিত হয়ে উঠবে। এই জন্যই আমাদের একান্ত মনে জাতীয়তার সাধনা করতে হবে। এই জাতীয়তার সাধনাই স্বরাজ সাধনা। কারণ যে পরিমাণে আমরা আমাদের জাতীয় জীবনকে সত্য করে তুলতে পারব, সেই পরিমাণে আমরা স্বরাজের পথে অগ্রসর হব। স্বরাজ কি, এই ধাঁধা অনেকের মনে আছে। স্বরাজের সংজ্ঞা দেওয়া যায় না, কারণ স্বরাজ জাতীয় জীবনের স্বাভাবিক অভিব্যক্তি। স্বরাজ কোনো বিশেষ আকারের শাসন পদ্ধতি বা গভর্নমেন্ট নয়। জাতীয় জীবনের প্রকৃত অভিব্যক্তির সঙ্গে স্বরাজ এক সূত্রে গ্রথিত। সুতরাং বর্তমান ভারতের সর্বাপেক্ষা বড় সমস্যা, বড় সাধনা হচ্ছে স্বরাজ। আমি জানি জীবনে বিদ্রোহ নিরর্থক নয়। অন্যায়ের ও অধর্মের গতিরোধের জন্য বিদ্রোহের প্রয়োজন আছে, কিন্তু এ কথা পাকা করে বুঝতে হবে যে হিংসা বিদ্রোহের অস্ত্র নয়, হিংসা আপন উদ্দেশ্যকেই ব্যর্থ করে। অহিংসা ক্ষিপ্রপদ নয়, তার গতি মন্দ, কিন্তু অহিংসা ধীরে ধীরে যখন মানুষের মনে স্থান লাভ করে, তখন মানুষ পাকা করেই স্বরাজের পথ ধরে। ভারতবাসী আজ এই পথ ধরেছে।

আমি পূর্বে বহুবার বলেছি যে স্বরাজ জিনিসটা কী রকমের হবে তা বোঝানো যায় না, কেননা স্বরাজ হচ্ছে জাতীয় অভিব্যক্তির প্রকট রূপ। জাতি যেভাবে আত্মপ্রকাশ করবে স্বরাজ সেভাবে গড়ে উঠবে। অনেকে মনে করেন স্বরাজ লাভের জন্য যা কিছু চেষ্টা যা কিছু ত্যাগ মধ্যবিত্ত শ্রেণীর লোকেই করছে, সুতরাং স্বরাজ লাভ হলে তার যা কিছু সুখ মধ্যবিত্ত শ্রেণীরাই ভোগ করবে, অন্য সকলের যে দুঃখ সেই দুঃখ। এ আশঙ্কা অমূলক, কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যাও বলতে পারে না। এদেশে স্বরাজ লাভের জন্য আকাঙ্ক্ষা ও চেষ্টা আছে, কিন্তু সাধারণ লোক যদি এ সাধনায় যোগ দিত কেবলমাত্র মধ্যবিত্ত শ্রেণীর চেষ্টাতেই স্বরাজ লাভ হতো এবং তা তারা সশ্রেণীর ভোগের জিনিস করে তুলত, তাহলে আমি তাকে কখনোই স্বরাজ বলে স্বীকার করতাম না। সরকার হবে জনগণ কর্তৃক পরিচালিত ও জনগণের জন্য।

সতী ব্রহ্মচারীর গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

কৃষক বন্ধুরা, পাতিলেবু এটি এমন একটি নাম যার চাহিদা সব সময় রয়েছে। বিশেষ করে আমাদের এইসব গ্রীষ্মপ্রধান অঞ্চলে তো এর চাহিদা সারা বছর থাকে। গরমের সময় এক গ্লাস পাতিলেবুর শরবত যেন সারা শরীর জুড়িয়ে দেয়, সমস্ত ক্লান্তি দূর করে দেয়। পাতিলেবুতে খাদ্যপ্রাণ ভিটামিন সি ভরপুর পরিমাণে রয়েছে। গ্রীষ্মের মরশুমে বাজারে পাতিলেবুর ব্যাপক চাহিদা রয়েছে, তাই কৃষক বন্ধুরা বিকল্প লাভজনক ব্যবসা হিসেবে অনায়াসেই পাতিলেবুর চাষকে বেছে নিতে পারেন। চাষের জমিতে পাতিলেবু চাষকে অর্থকরী করে তুলতে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে হবে। যে কোনো মাটিতেই পাতিলেবুর চাষ করা যেতে পারে, জমি উঁচু এবং উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা যুক্ত হওয়া দরকার, কারণ পাতিলেবু গাছের গোড়ায় জল জমলে গাছ মরে যায়। এই গাছ উষ্ণ ও আর্দ্র পরিবেশেই পছন্দ করে। বীজ থেকে মূলত চারা তৈরি হয়। এতে চারায় মা গাছের যাবতীয় গুণ বর্তমান থাকে। বীজ থেকে চারা তৈরির জন্য নিরোগ গাছ থেকে পুষ্ট বীজ সংগ্রহ করতে হবে। সেই বীজ যেন পাকা না।

হয়। প্রথমে জলে ধুয়ে তারপর রোদে শুকোতে হবে বীজ। তারপর বীজতলায় ওই বীজ বপন করতে হবে। 3 সপ্তাহ থেকে 1 মাস সময় লাগে অঙ্কুরোদ্গম হতে। চারার বয়স 3 মাস মতো হলে চারা বীজতলা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে। মূল জমিতে মোটামুটি 8-9 মাস থেকে 1 বছর বয়সের চারা বসাতে হবে। 2টো চারার মধ্যে দূরত্ব হতে হবে 15 হাত। চারা বসানোর জন্য 2 হাত চওড়া ও 2 হাত গভীর গর্ত খুঁড়তে হবে। চারা বসিয়ে মাটির সাথে পচা গোবর সার হাড়ের গুঁড়ো মিশিয়ে গর্ত ভরে দিতে হবে। মাটিতে উই কিংবা পিঁপড়ে থাকলে ফলিডল পাউডার প্রয়োজন মতো প্রয়োগ করা যেতে পারে। অনেক কৃষক বন্ধু আগে গর্তের মাটি তৈরি করে নেন, অনেকে আবার মাটি তৈরি করে একই সঙ্গে চারা বসিয়ে দেন, তাই কৃষক বন্ধুদের যেভাবে সুবিধা সেভাবে করাই ভালো। কৃষক বন্ধুরা, গাছে ফুল আসার আগে নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে, এতে ফলন বাড়ে। মোটামুটিভাবে বছরে 1টি পাতিলেবু গাছে 25 কেজি গোবর সার, 2 কেজি হাড় গুঁড়ো, 500 গ্রাম সিঙ্গল সুপারফসফেট ও 200 গ্রাম পটাশ দিতে হবে। সব সার একবারে প্রয়োগ না করে বর্ষার আগে ও পরে দিতে হবে। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সারের পরিমাণ বাড়ানো দরকার। ডালপালা যতদূর বিস্তার লাভ করবে ততদূর মাটি খুঁড়ে দিয়ে তারপর সার দিয়ে আবারও মাটি চাপা দিয়ে দিতে হবে, মাঝে মধ্যে জল দিতে হবে। কৃষক বন্ধুরা, সাধারণভাবে গ্রীষ্মকালে সপ্তাহে 1 দিন ও বর্ষাকাল বাদে অন্য সময় 2 সপ্তাহ অন্তর 1 দিন জল দিতে হবে। জমিতে যেন আগাছা না জন্মায় এটাও দেখা দরকার। মাঝে মধ্যে গাছের গোড়ার মাটি কুপিয়ে আলগা করে দিতে হবে। মাঝে মাঝে অবাঞ্ছিত ডালপালা ছেঁটে দিতে পারলে ভালো হয়। গাছ ছোট থাকার সময় পাতিলেবুর জমিতে অন্য ফসল চাষ করা যায়, এতে কৃষক বন্ধুদের লাভের পরিমাণ বেশি হয় এবং এটা জমির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে। বছরে 2 থেকে 3 বার পাতিলেবু গাছে ফুল আসে। ফুল আসার সময় থেকে পরিণত ফল পেতে মোটামুটি 4 থেকে 5 মাস সময় লাগে।

শুনলেন অনুষ্ঠান খেতে খামারে, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন রীতানাথের পরিবেশনায়।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। অগ্নিগ্রহ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন বিথি সিনহার পরিবেশনায়। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন ছোটা গন্ধর্বর কণ্ঠে এবং সকাল 9:30 অনুষ্ঠানে অরবিন্দ গজেন্দ্র গড়করের বাঁশি বাদন শুনতে পাবেন। বেলা 10টা ও সন্ধ্যে 6:15 বাংলা ছবির গানে অনুষ্ঠান। বেলা 11টায় গজল শুনবেন সীমা অনিল সহগল এবং সুকুমার মিত্রের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা।

এতে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রীতানাথ ও সীমা পুরকায়স্থের পরিবেশনায়। এছাড়া দুপুর 2:30 লোকগীতি শুনবেন প্রদীপ চক্রবর্তীর পরিবেশনায়। রাত 9:30 লোকগীতি শোনা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:30 শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী ঝুমা চক্রবর্তী। দুপুর 1:40 শুনবেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে চন্দন কুমার ঘোষের গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 যথারীতি চাষ আবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন বিশ্বনাথ চন্দ্রের পরিবেশনায়। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরির শিল্পী অনিতা সেন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 10:00 সমবেত সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ছোটা গন্ধর্বর কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে অরবিন্দ গজেন্দ্র গড়করের বাঁশি বাদন শুনতে পাবেন। বেলা 10:00 ও সন্ধ্যে 6:15 বাংলা ছবির গান। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:40 শুনবেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। মণিপুরী অনুষ্ঠান শোনা যাবে বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে ঠুংরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 সমবেত সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 2 মে অর্থাৎ আজকের দিনটি। 1853 সালে আজকের দিনে কলকাতায় হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপিত হয়। আজকের দিনে 1921 সালে বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন। 1961 সালে আজকের দিনে দিল্লিতে রবীন্দ্র জন্মশতবার্ষিকীর বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। চলচ্চিত্র নির্দেশনায় প্রথম ছবিতে বাজিমাত করেছেন এমন গুণীজন একেবারে হাতে গোনা, তাদেরই একজন সত্যজিৎ রায়। প্রথম ছবি পথের পাঁচালী চমকে দিয়েছিল সবাইকে। ওই সুবাদে নানা পুরস্কারে সম্মানিত হন তিনি, এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পুরস্কারও। এরপর তাকে আর কে আটকায়, একের পর এক সিনেমা নির্মাণ করে চলেন, তৈরি করেন জলসাঘর, তিন কন্যা, দেবী, চারুলতা, নায়ক, অশনি সংকেত, শতরঞ্জ কে খিলাড়ি, ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, কত ভালো ভালো ছবি যে। সত্যজিতের ছবিগুলি সমাজের তৎকালীন পরিস্থিতির আয়না হয়ে উঠেছিল, তাই তাকে বলা হয় বিংশ শতকের সেরা কজন পরিচালকের একজন। তার সিনেমার চিত্রনাট্য তিনিই লিখতেন, কতগুলি আবার তাঁরই লেখা গল্পে তৈরি। তিনি নিজে সেট তৈরি করতেন, কলাকুশলীরা কোন অভিনয়ে কি পোশাক পরবেন তিনি স্থির করতেন। 1964 সালে চারুলতা বানানোর সময় থেকে তিনি নিজেই ক্যামেরা ধরতেন। কি করেননি 6'4" উচ্চতার এই লোকটি। তার সিনেমায় ব্যবহৃত গানে নিজে সুর রচনা করতেন, এমনকি পোস্টার ডিজাইনটাও ছিল তার তৈরি। চলচ্চিত্র নির্দেশনা ছাড়াও সত্যজিৎ রায় ছিলেন সুরকার, লেখক, গ্রাফিক ডিজাইনার। ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায় প্রতিষ্ঠিত শিশু পত্রিকা সন্দেশ 1961 ইংরেজি থেকে তিনি সম্পাদনা করেছেন। সত্যজিৎ রায় ছিলেন ভবিষ্যতের প্রযুক্তিকে ছুঁয়ে যাওয়া এক কল্পবিজ্ঞানী, এমন এক কল্পনাবিদ যার চিন্তা এখনকার এআই যুগেও প্রাসঙ্গিক। কল্পনায় তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা একবিংশ শতকের প্রযুক্তি বিশ্বকে পর্যন্ত অবাক করে দেয়। জাপানি সিনেমার বিশেষ ব্যক্তিত্ব আকিরা কুরোসাওয়া বলেছেন, কোন সিনেমা প্রেমিক সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি, এর মানে কেউ পৃথিবীতে রয়েছেন কিন্তু সূর্যচন্দ্র দেখেননি। এ অবশ্য বলার অপেক্ষা রাখে না যে 1921 সালে আজকের মতো 2 মে তারিখে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেছিলেন। আজ জন্মদিনে আমরা বিংশ শতকের সেরা চলচ্চিত্র নির্মাতার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি।

0: গুপি গায়েন বাঘাবাইন ছবির গানখানি শুনলেন অনুপ ঘোষাল ও রবি ঘোষের কণ্ঠে। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর ওই বিদ্রুপ। কোনো তর্ক না করে সে মাথা নিচু করে চুপ করে বসে রইল। অভিক দরজার কাছ থেকে ফিরে এসে বললে, দেখো বি, তুমি প্রচণ্ড ন্যাশনালিস্ট, ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু যে দেশে দিনরাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। আমি ভারতবর্ষের ত্রাণকর্তা। অভিকের নাস্তিকতা কেন যে এত হিংস্র হয়ে উঠেছে বিভাতা জানে, তাই তার উপরে রাগ করতে পারে না, কিছুতে ভেবে পায় না কি হবে এর পরিণাম। বিভার আর যা কিছু আছে সবিসি দিতে পারে, কেবল ঠেকেছে ওর পিতার ইচ্ছায়। সে ইচ্ছা তো মত নয়, বিশ্বাস নয়, তর্কের বিষয় নয়, সে ওর স্বভাবের অঙ্গ, তার প্রতিবাদ চলে না। বারবার মনে করেছে এই বাধা সে লঙ্ঘন করবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুতে তার পা সরতে চায় না। বেহারা এসে খবর দিলে অমরবাবু এসেছেন। অভিক অবিলম্বে তরতর করে সিঁড়ি বেয়ে চলে গেল। বিভার বুকের মধ্যে মোচড়াতে লাগল। প্রথমটাতে ভাবলে অধ্যাপককে বলে পাঠাই, আজ পাঠ নেওয়া হবে না। পরক্ষণেই মনটাকে শক্ত করে বললে, আচ্ছা এখান নিয়ে আয়, বসতে বল, একটু বাদেই আসছি। সুবার করে উপর হয়ে বিছানায় গিয়ে পড়ল। বালিশ আঁকড়ে ধরে কান্না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে মুখে চোখে জল দিয়ে হাসি মুখে ঘরে এসে বললে, আজ মনে করেছিলুম ফাঁকি দেব, শরীর ভালো নেই বুঝি। না বেশ আছে। আসল কথা, কত কাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে, হতে দিতে পারিনি। বিভা উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই আপনাকে যেতে হবে। অধ্যাপক একটুখানি হেসে বললেন, আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাছে আমার মাথা খারাপ হয়ে যায়, অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যই।

0: তেমন কোনো বন্ধু যদি পাই যে লোকটা খুব বেশি শিয়ানা নয়, তারই সন্ধানে আজ পেরুব। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারে সেটাকে না পারব দাড়িপাল্লায় চড়াতে, না পারো খুঁজে ঠকাবার জো নেই কাউকে। বিভা উত্তেজিত হয়ে বললে, যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই, হয়তো সে খুব শিয়ানা নয়, সেজন্য ভাববেন না। দু চার কথায় সমস্যার মীমাংসা হয়নি, সেদিনকার মতো একটা আধা খেঁচড়া নিষ্পত্তি হল।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। কংগ্রেস নেতা পবন খেরার জন্য বড় স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট কাল খেরার আগাম জামিন মঞ্জুর করেছে। এই খবরেই আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে বরাক উপত্যকার অধিকাংশ বাংলা পত্রিকা। গতি লিখেছে, আগাম জামিন মঞ্জুর, সুপ্রিম কোর্টে শেষমেশ স্বস্তিতে পবন খেরা। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, হিমন্তর উদ্দেশ্যে হাতজোড় খেরার আইনজীবী সিংভির। বার্তালিপির শিরোনাম, অবশেষে মিলল সুপ্রিম স্বস্তি, আগাম জামিন পেলেন খেরা। স্বামী প্রসঙ্গও জানিয়েছে, হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ অপরিহার্য নয়। যুগশঙ্কর আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে, হিমন্তই ফের মুখ্যমন্ত্রী, প্রত্যয়ের আড়ালে সংশয়। ভোটের আগে মুখ্যমন্ত্রীর চেহারা প্রজেক্ট করেনি বিজেপি। যে আশঙ্কার কথা দীর্ঘদিন ধরে তুলছিল বিরোধীরা, তা এবার বাস্তবে পরিণত হল। ভোট পর্ব মিটতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বিপুল বৃদ্ধি করেছে, প্রতিবেদন যুগশঙ্কের। গতির খবর, বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 993 টাকা বৃদ্ধি। নববার্তা প্রসঙ্গ রয়েছে, ভোট মিটতেই এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সাময়িক প্রসঙ্গের অ্যাঙ্কার স্টোরি, মধ্যবিত্তের হেঁসেলে যুদ্ধের আঁচ, বাড়ছে পেট্রোল ডিজেলের দামও। বার্তালিপি লিখেছে, বাণিজ্যিক গ্যাসের দামে আগুন, চাপে রাজ্যের হোটেল রেস্তোরাঁ। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী 4 মে। তার আগে সংগঠনের শক্তি দুর্বলতা খতিয়ে দেখতে এবং সম্ভাব্য ফলাফল নিয়ে চূড়ান্ত অঙ্ক কষতে গুয়াহাটিতে একদিনের চূড়ান্ত পর্যালোচনা বৈঠক ডাকল কংগ্রেস। ছাপা হয়েছে বার্তালিপিতে। যুগশঙ্কের শিরোনাম, ভোট পরবর্তী রণকৌশল নির্ধারণে পর্যালোচনা বৈঠক কংগ্রেসের। আসছেন ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিং। নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, শেষ মুহূর্তে কংগ্রেসের অঙ্ক কষা, গুয়াহাটিতে প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক। এদিকে যুগশঙ্কর জানিয়েছে, ভোট গণনার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে, একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট। নর্মদা নদীতে ক্রুজ দুর্ঘটনা, মৃত নয়, মায়ের বুকে আঁকড়ে ধরা সন্তানের মৃতদেহ উদ্ধার। গতির খবর, শতকণ্ঠে সহস্রকণ্ঠ, ঐতিহাসিক ক্ষণের দোরগোড়ায় শহর। 10 মে কবি প্রণামে একই দিনে একই সময় 11টি রাজ্যের সঙ্গে শিলচরেও 17টি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শিল্পীরা। অনুপ্রবেশ নিয়ে হিমন্তের মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা, ভারতীয় দূতকে তলব। নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, আইজলে ভুতুরে ক্রেতা দিয়ে গাড়ি কেনার লোন, বিশেষ আদালতে পিসিইডির। শিলচর, নগাঁও, তেজপুরে অভিযুক্তদের 32 কোটি সম্পত্তি অ্যাটাচড, 146.67 কোটির কেলেঙ্কারি। সাময়িক প্রসঙ্গের খবর, মণিপুরে জাতীয় সড়কে ভেঙে পড়ল বেইলি সেতু। মিজোরামে ভুয়ো আদালতের নথিতে 16 বন্দীর মুক্তি। জম্মুতে নির্মীয়মান ব্রিজ ভেঙে 5 জনের মৃত্যুর শঙ্কা। বার্তালিপি জানিয়েছে, আজ পশ্চিমবঙ্গের 15টি বুথে ফের ভোট। মেহেরপুরে বিচ্ছিরি যানজট, নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন। দায়িত্ব এড়িয়ে গর্তে ভরা ভাঙা রাস্তাকে দায়ী করে পূর্ত বিভাগকে দুষছে ট্রাফিক বিভাগ। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। নববার্তা প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, অকাল বর্ষণ সঙ্গে কাল বৈশাখী। দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, রাজনীতি, বক্তব্যের সীমা ও বিচার ব্যবস্থার ভারসাম্য। বার্তালিপি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম, অনিশ্চিত মরশুম। যুগশঙ্কের সম্পাদকীয় পুশব্যাক বার্তা। এবং গতি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম, চাবাহার বন্দর থেকে নয়াদিল্লি সরে আসছে। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেলের আমদানি এখন 27টি দেশের পরিবর্তে 41টি দেশ থেকে করা হচ্ছে। পারমাণবিক শক্তির নিয়ন্ত্রণ পর্ষদ AERB কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রধান সরঞ্জামগুলি স্থাপনের অনুমতি প্রদান করেছে। 2027 সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। IPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে আজ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মগরাহাট পশ্চিমে 11টি এবং ডায়মন্ড হারবারে 4টি বুথে ফের ভোট হবে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ জানায়। গত 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময় এই সব কেন্দ্রগুলি থেকে অশান্তি এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠান। সেখান থেকে ফের ভোট নেওয়ার সুপারিশে নতুন দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠানো হয়। তা খতিয়ে দেখার পরই কমিশন আপাতত এই 15টি বুথে পুনরায় ভোট নেওয়ার কথা জানিয়েছে। ওই বুথগুলিতে 29 এপ্রিলের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার এই মামলা খারিজ করে দেয়। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন, কাউন্টিং সুপারভাইজার হিসেবে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কোনোরকম পক্ষপাতিত্ব হলে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ইলেকশন পিটিশন দায়ের করা যেতে পারে বলে হাইকোর্ট জানায়। এরপরই শীর্ষ আদালতের আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে শুনানির অনুরোধ জানানো হলে তা মঞ্জুর হয়। আজ সুপ্রিম কোর্টে ছুটির দিন হলেও মামলার শুনানির জন্য 2 বিচারপতি PS নরসিমহা ও জয়মল্ল বাগচির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। সকাল 10:30 নাগাদ শুনানি শুরু হতে পারে। ভোট গণনার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক জেলায় পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রংরুম সংলগ্ন নজরদারি এবং গণনার দিন প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। আজ গতকাল বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রের স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সেখান থেকেই শ্রী আগরওয়াল বিষ্ণুপুরে KG ইঞ্জিনিয়ারিং কলেজ স্ট্রং রুম ঘুরে দেখেন। পশ্চিমবঙ্গে সোমবারের ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের আওতাধীন 77টি গণনা কেন্দ্রের স্ট্রংরুমগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় 1,850 জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। CCTV নজরদারির সহায়তায় একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা কেন্দ্রগুলির 100 মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গণনা কেন্দ্রের চত্বরের বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর উপর। গণনা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশপথ এবং গণনা কক্ষের দিকে যাওয়ার পথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উভয়ই। তবে গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই উপস্থিত থাকবেন। রিটার্নিং অফিসার এবং সরকারি পর্যবেক্ষক ছাড়া অন্য কারোর জন্য মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। কলকাতা পুলিশ শহরের 7টি জায়গায় স্ট্রংরুমের সামনে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের APC রায় পলিটেকনিক কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 200 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি জমায়েত করা নিষিদ্ধ। পুলিশ কমিশনার অজয় নন্দ এক নির্দেশিকায় জানিয়েছেন, ওই এলাকায় কোনো মিটিং, মিছিল, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর হয়েছে। গণনা শুরু হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। নির্দেশ অমান্য করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়েছে। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে

বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেল এখন 27টি দেশের পরিবর্তে 41টি দেশ থেকে আমদানি করা হচ্ছে। দক্ষিণ গুজরাটে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে তিনি বলেন, এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উৎপাদন বৃদ্ধির বিষয়ে তিনি জানান, শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। এর ফলে দৈনিক উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বেড়ে বর্তমানে 54,000 মেট্রিক টন হয়েছে। জ্বালানির ক্রমবর্ধমান দামের প্রভাব থেকে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ AERB কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 5 ও 6 নম্বর ইউনিটে প্রধান সরঞ্জামগুলি স্থাপনের অনুমতি প্রদান করেছে। এই অনুমোদনের ফলে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখন রিয়্যাক্টর প্রেশার ভেসেল, স্টিম জেনারেটর এবং কুল্যান্ট পাম্পের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি স্থাপনের কাজ শুরু করতে পারবে। AERB-র নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী নকশা যাচাই এবং 2021 সালের এপ্রিল মাসে দেওয়া ফার্স্ট পোর অফ কংক্রিট অনুমতির পর থেকেই নির্মাণ কাজের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ইউনিটগুলি AERB-র নিরাপত্তা বিধি অনুযায়ী অত্যাধুনিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তামিলনাড়ুর তিরুনেলভ্যালিতে অবস্থিত কুরানকুলাম প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বাজারে প্রচলিত 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পর এখনও পর্যন্ত 98% বেশি নোট ফেরত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2023 সালের 19 মে আরবিআই 2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল। 2027 সালে জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহতালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনুমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা গতকালই শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তৈরি সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরান গতকাল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে সংশোধিত শান্তি প্রস্তাব জমা দেয়। ট্রাম্প বলেছেন, নতুন শান্তি প্রস্তাবে ইরান এমন কিছু শর্ত আরোপ করেছে যা মেনে নেওয়া ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, সে দেশের নেতৃত্ব পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 30 জন মারা গেছে বলে খবর। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে উদ্বেগ বেড়েছে। দক্ষিণ লেবাননের টায়ার শহরের অসামরিক পরিকাঠামোতে ইসরায়েল হামলা চালিয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মার্কিন সশস্ত্র বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ইরানের সঙ্গে শত্রুতার অবসান ঘটেছে। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার 1 মের সময়সীমাকে এড়িয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত। চিঠিতে ট্রাম্প বলেন, যুদ্ধ এখন পুরোপুরি শেষ নাও হতে পারে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী যুদ্ধ শুরু করার 60 দিনের মধ্যে কংগ্রেসের যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে গতকাল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে দিল্লি পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল। অন্যদিকে 10 ম্যাচের মধ্যে 6টিতে জিতে রাজস্থান রয়্যালস চতুর্থ স্থানে রয়েছে। ব্যাডমিন্টনে 2026 টমাস কাপ সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হরসেন্সে ফ্রান্সের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে আজ পুনর্নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। কেন্দ্র

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেলের আমদানি এখন 27টি দেশের পরিবর্তে 41টি দেশ থেকে করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আগামী চৌঠা মে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলির প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তুলেছে। ভোট গণনার জন্য রাজ্যের 35টি জেলার মুখ্য কার্যালয়ে মোট 40টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া নিরীক্ষণের জন্য 126 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়াতে 5,981 জন ভোট গণনা আধিকারিক এবং 2,347 জন মাইক্রো অবজারভার সহযোগিতা করবেন। প্রতিটি বিধানসভা আসনের ভোটদানের হারের উপর ভিত্তি করে 15 থেকে 28টি রাউন্ডে ভোট গণনা করা হবে। কাছাড় জেলার মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের আজ সকাল 10:30 থেকে শিলচরের উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের পোস্টাল ব্যালট এবং ইভিএম গণনার প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এর জন্য মোট 20 জন প্রশিক্ষককে নিয়োগ করা হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসন ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে। এই সম্পর্কে বিস্তারিত জানাতে জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে আজ দুপুর দুটোয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ভোট গণনার সার্বিক ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া কভারেজ সংক্রান্ত নির্দেশিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। এদিকে হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট ভোট গণনার সময় যাতে শান্তি বিঘ্নিত না হয় তার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। এ অনুসারে ভোট গণনা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 বা ততোধিক লোকের সমবেত হওয়া, আতশবাজি, পটকা ইত্যাদি ফাটানো, অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করা, শোভাযাত্রা, লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলায় 3রা মে বিকেল 5টা থেকে 6 মে ভোর 5টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের 15টি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই ভোটগ্রহণ কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক এবং পর্যবেক্ষকদের কাছ থেকে লাভ করা তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। লোক গণনা 2027-এর প্রথম পর্যায়ের অধীনে অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে গৃহ তালিকাভুক্ত এবং বাসগৃহ গণনা আরম্ভ হয়েছে। এই রাজ্যগুলোতে স্বগণনার 15 দিন সময়সীমা সম্পূর্ণ হওয়ার পর বাসগৃহ গণনা আরম্ভ হয়েছে। আগামী 30 মে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এসইউসিআইসি দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল শিলচরে দলীয় কার্যালয়ের সামনে দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী পতাকা উত্তোলন করেন। পরে আয়োজিত এক আলোচনা সভায় বিভিন্ন বক্তা শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের শিলচর শাখার উদ্যোগেও গতকাল রাঙ্গিরখাড়ি ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শ্রমিক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিকে শ্রমিকদের ঐক্য ও অধিকার রক্ষার বার্তা নিয়ে গতকাল হাইলাকান্দিতে মে ডে সেলিব্রেশন কমিটির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে এবং অল আসাম মিড ডে মিল এমপ্লয়িজ ইউনিয়ন ও অল আসাম কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়নের সহযোগিতায় হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে শ্রমিক দিবস পালন করা হয়েছে। সিটুর হাইলাকান্দি জেলা সভাপতি চিন্তাহরণ সূত্রধরের পৌরোহিত্যে আয়োজিত সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, কাজের নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন তথা বিশ্বের দরবারে রবীন্দ্রসঙ্গীতের সুবাস ছড়িয়ে দিতে আগামী 10 মে সন্ধ্যে 6টায় আসামের শিলচর সহ দেশের 11টি রাজ্যে চিরনূতন শীর্ষক শতকণ্ঠে 1100-এরও বেশি শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে রবিধারা শিলচরের উদ্যোগে ওইদিন সন্ধ্যে 6টায় শিলচর রাজীব ভবনে শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটিতে একই সঙ্গে একই সময়ে আসামের শিলচর সহ দেশের 11টি রাজ্যে 1100

0: বেশি শিল্পী মোট 17টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন আজ দুপুর 1টায়। আকাশবাণী শিলচর।

30 মিনিটে অনুষ্ঠানে অরবিন্দ গজেন্দ্র গড়করের বাঁশি বাদন শুনবেন। বেলা 10টা ও সন্ধ্যে 6:15 বাংলা ছবির গান। বেলা 11টায় গজল শুনবেন সীমা অনিল সৈগল এবং সুকুমার মিত্রের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রীতা নাথ ও সীমা পুরকাস্থের পরিবেশনায়। দুপুর 2:30 লোকগীতির শিল্পী প্রদীপ চক্রবর্তী। এছাড়া 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:30 উত্তর পূর্বাঞ্চল সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী ঝুমা চক্রবর্তী। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে চন্দন কুমার ঘোষের গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 শ্যামাসঙ্গীতের শিল্পী বিশ্বনাথ চন্দ। রাত 8:30 লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 সমবেত সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

এবারে আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন বিথি সিনহার পরিবেশনায়। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনবেন ছোটা গন্ধর্ব কণ্ঠে। সকাল 9:00

আকাশবাণী শিলচর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

with a 6 victory in the Spanish capital. 2-1-6.

নজরুল গীতি শুনলেন বিথি সিনহার পরিবেশনায়। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন মঞ্জিল ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

আলাপ ছবির গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মান্না দে ও সহশিল্পীদের কণ্ঠে। ছবির নাম অনুরোধ।

0: खैर,
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন ছোটা গন্ধর্বর কণ্ঠে।

এতক্ষণ আহির্ভূতভাবে আগে খেয়াল শুনলেন ছোটা গন্ধর্বর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

0: नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে বাঁশিতে প্রথমে রাগ আহির ভৈরব এবং পরে ধুন শুনবেন শিল্পী অরবিন্দ গজেন্দ্র গড়কর। প্রথমে রাগ আহির ভৈরব।

যতক্ষণ বাঁশিতে প্রথমে রাগাহীর ভৈরব এবং পরে ঢোল শুনলেন অরবিন্দ গজেন্দ্র গড়করের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আলো আমার আলো ছবি থেকে, গিয়েছেন মান্না দে।

হীরক রাজার দেশে ছবির গানখানি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন জীবন রহস্য ছবি থেকে, গেয়েছেন আশা ভোঁসলে।

মণিহার ছবির গানখানি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি শুনলেন মন্দিরা ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর।

জ্যোতি ছবি থেকে গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারের ছবি অ্যান্টনি ফিরিঙ্গি, গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলা ছবির গানের অনুষ্ঠান। শেষ হল শ্যামল মিত্রের গান দিয়ে, ছবির নাম বনপলাশের পদাবলী, আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

জিঙ্গারো ছবি থেকে প্রথম গানখানি দ্রুত কণ্ঠে গিয়েছেন মহেন্দ্র কাপুর এবং আশা ভোসলে। মাফ করবেন, মহেন্দ্র কাপুর এবং সুমন কল্যাণপুর।

0: हो गई।
1: রাজা ছবি থেকেই পরের গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক।

পান্নাদের কণ্ঠে গানখানি শুনলেন দিবিয়র মাকান ছবি থেকে। হিন্দি ছবি গানের অনুষ্ঠানে পরে গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং এম জি শ্রীকুমার, ছবির নাম ভুল ভুলাইয়া।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শুনবেন। ভাই বেহেন ছবি থেকে দ্বৈতকণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রাফি এবং গীতা দত্ত।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

এবারে গজল শুনবেন সীমা অনিল সেহগল এবং সুকুমার মিত্রের কণ্ঠে। প্রথম শিল্পী সীমা অনিল সেহগল।

সুমাইমিন সহিতলের পরপর দোকানে গানের পর গজলের অনুষ্ঠানে পরবর্তী শিল্পী সুকুমার মিত্র।

0: সুকুমে নেত্রী গাওয়া এই গানখানির সঙ্গে শেষ হল গজলের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে এবারে নিজের কথা বলবেন প্রীতি চক্রবর্তী।
1: নমস্কার, আমি প্রীতি চক্রবর্তী। আজকে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে ভাগ করতে চলছি। আমি গৃহবধূ এবং একজন শিল্পী। আমি আসামে বড় হয়েছি। আমার বাবা শিক্ষক ছিলেন আর একজন লোকশিল্পী ছিলেন। আমার মাও একটু একটু গান করত, সেই সূত্রে আমি আমার গলায় একটু সুর পেয়েছি। আমি অভয়াপুরী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমাদের বাড়ির পরিবেশটা গানের ছিল, সবসময় গান নাচের পরিবেশ একটা ছিল। আমি স্টেজ প্রোগ্রাম করতাম, তারপর আমার সাথে আমার হাজব্যান্ডের দেখা হয়। আমার ওর খুব গলাটা খুব মন ছুঁয়ে যায়, আমার গলাও ওর মন ছুঁয়ে যায়। তারপর একটা রিলেশন হয়, সবার মতে আমাদের বিয়ে হয় 2010। তারপর প্রচুর প্রচুর প্রোগ্রাম করি, প্রচুর স্ট্রাগল করেছি এতটা বছর করছি। 2 বছর পর আমাদের জীবনে একটা ছোট্ট বেবি আসে, আমার ছেলে। ও আসার পর আমার যা অভাব ছিল সে পূরণ হলো। আমি একজন সম্পূর্ণ নারী হওয়ার সুযোগ পেলাম। ওর অবদান অনেকটা, আমাদের সাথে রাত জেগে প্রোগ্রামে যাওয়া কষ্ট করেছে অনেকটা। আমার ছেলেও খুব ভালো গান করে, খুব। শেষে একটা কথা বলবো, আমি খুব লাকি যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, আমাকে এতটা সাপোর্ট করে। আমার হাজব্যান্ড, আমার ছেলে খুব সাপোর্ট করে। ধন্যবাদ।
0: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন প্রীতি চক্রবর্তী। আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন প্রথমে নীতা নাথ এবং পরে সীমা বড়ুয়া স্থির পরিবেশনায়। প্রথমে রীতা নাথ।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে রীতানাথ এবং পরে সীমাপরকায়স্থির পরিবেশনায় আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। জুবেইদা ছবি থেকে প্রথম গানখানি শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

পরশমণি ছুরি গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে শিল্পী কে কে? গেয়েছেন সরি ভাই ছবি থেকে।

অশোক ভোঁসলে এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে গানখানি শুনলেন তুমহি অর সাহি ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শিল্পী মুকেশ, ছবি ফার্স্ট লাভ।

শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী শিলচর। এবারে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। এতে আজ রয়েছে নাগা গান।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠানে নাগা গান, আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অগ্নিভোগ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

পরপর চারখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন অগ্নিভু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান, এতে আজকে শিল্পী ঝুমা চক্রবর্তী।

তারপর দিনখানি আধুনিক গান শুনলেন ঝুমা চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29 হয়ে 50 সেকেন্ড। একটু পরেই শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা জাতীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। দুপুর 11টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে 11টি বুথে 38% বেশি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে 35% বেশি ভোট পড়েছে। দুই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। 2027 সালের জনগণনার অঙ্গ হিসেবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। লোকসভার অধ্যক্ষ 4টি সংসদীয় কমিটির পুনর্গঠন করেছেন। রাষ্ট্রসংঘের নির্যাতন বিরোধী কমিটি, ইউনাইটেড নেশনস কমিটি এগেনস্ট টর্চার শিশুসহ আফগান শরণার্থীদের পাকিস্তান থেকে বিপুল সংখ্যায় নির্বাসনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলে ভারতের মহিলা দল আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টেও মামলাটি খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে গতরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেস জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায়। শীর্ষ আদালতে আজ ছুটি সত্ত্বেও এই মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়। শুনানিতে দুই বিচারপতি পি এস নরসিংহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসেবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজারভার থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকারের কর্মীই থাকতে পারেন। সুতরাং গণনাকর্মী নিয়োগ নিয়ে আপাতত কোনো অতিরিক্ত নির্দেশের প্রয়োজন নেই। কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেও অস্বীকার করেছে সর্বোচ্চ আদালত। দক্ষিণ চব্বিশ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের 15টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল 11টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে 38.2 এবং ডায়মন্ড হারবারে 35.92% ভোট পড়েছে। গড়ে ভোট পড়ার হার 36.99%। আগেই জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোট নেওয়া হচ্ছে। চলবে সন্ধে 6টা পর্যন্ত। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। মোটের ওপর পরিস্থিতি শান্ত। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে আবারও ভোট গ্রহণের নির্দেশ দেয়। গত 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের সময় এই কেন্দ্রগুলি থেকে অশান্তি ও নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর খবর আসে। আগামী 4ঠা মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচন অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়াও ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেলে আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ জন্মদিন।

0: Selam, selam, selam, selam.
1: চলচ্চিত্র সমালোচনার প্রত্যুত্তরে একাধিকবার নানা আলোচনায় সত্যজিৎ রায় বলেছেন, সাহিত্য, নাটক, চিত্র

চিত্রকলা, সঙ্গীত ইত্যাদির প্রভাব সত্ত্বেও চলচ্চিত্র শিল্প নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর এবং এই শিল্পের গুণাগুণ বিচারে এক বিশেষ ধরনের সমজদারির প্রয়োজন নেই। তাই ভোটমুখী বাংলায় সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যবাসীর একটি বড় অংশ মেতে থাকলেও মহান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিনকে স্মরণে রেখে বেশ কিছু সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আসানসোলের সিনে ক্লাব, বার্ষা চলচ্চিত্র প্রেমী সংগঠন এবং গল্ফ গ্রিন সিনে ক্লাব আজ সন্ধ্যায় আলোচনা শেষে তার চলচ্চিত্র প্রদর্শন শিল্প ও বাণিজ্য শিল্পের গুণাগুণ বিচারে এক বিশেষ ধরনের সমজদারির প্রয়োজন নেই। তাই ভোটমুখী বাংলায় সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যবাসীর একটি বড় অংশ মেতে থাকলেও মহান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিনকে স্মরণে রেখে বেশ কিছু সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আসানসোলের সিনে ক্লাব, বার্ষা চলচ্চিত্র প্রেমী সংগঠন এবং গল্ফ গ্রিন সিনে ক্লাব আজ সন্ধ্যায় আলোচনা শেষে তার চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, চার বছর আগে কার্যকর হওয়া ভারত সংযুক্ত আরব আমিরশাহী অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ভারতীয় কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে এক যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়ে $10,000 কোটি বেশি হয়েছে। 2027 সালের আদমশুমারির আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে গতকাল থেকে হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 15 দিনের সেলফ এনিমারেশন বা স্বগণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা বৃহস্পতিবার শেষ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃণমূল স্তরে কাজ শুরু হয়েছে সেখানে আগামী 30 মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। অন্যদিকে গতকাল থেকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, রাজস্থান, মহারাষ্ট্র, মেঘালয় এবং ঝাড়খণ্ডে স্বগণনা বা সেলফ এনিমারেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজ্যের বাসিন্দারা আগামী 15 মে পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। প্রতিবেশী রাজ্য বিহারের ক্ষেত্রে গতকালই 15 দিনের স্বগণনার সময়সীমা শেষ হয়েছে, ফলে আজ থেকে বিহারের সরাসরি তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা চলবে 31 মে পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামে ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয় সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মোবাইলে এ ধরনের কোনো মেসেজ এলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 সালের জন্য 4টি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার বিজেপি সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে নিম্নপক্ষের 30 জন সদস্য নিয়ে গঠিত এস্টিমেটস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। লোকসভার 15 জন, রাজ্যসভার 7 জন সদস্য নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সংক্রান্ত কমিটির সভাপতি নিযুক্ত হয়েছে বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডা। এছাড়াও লোকসভার কংগ্রেস সাংসদ KC বেণুগোপালকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করেছেন অধ্যক্ষ। এই কমিটিতে লোকসভার 15 এবং রাজ্যসভার 7 জন সদস্য আছেন। অন্যদিকে তপশিলী জাতি ও উপজাতি কল্যাণ কমিটির নেতৃত্বে থাকবেন লোকসভার বিজেপি সাংসদ ফগ্গন সিং কুলস্তে। এই কমিটিতে লোকসভার 20 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য আছেন। রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠকের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশ জামিন অযোগ্য ধারার FIR দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, পাঞ্জাবের 2টি জেলায় 2টি FIR দায়ের করা হয়েছে, তবে জেলা দুটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রাষ্ট্রসংঘের নির্যাতন বিরোধী কমিটি ইউনাইটেড নেশনস কমিটি এগেইনস্ট টর্চার 2023 সালের অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে শিশুসহ আফগান শরণার্থীদের পাকিস্তান থেকে বিপুল সংখ্যায় নির্বাসনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি বিরোধী কনভেনশন বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকা পর্যালোচনা করে কমিটির রেজিস্টার্ড শরণার্থীসহ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত জবরদস্তিমূলক পদক্ষেপের বিষয়টিকে চিহ্নিত।

0: করেছে। কমিটির পর্যবেক্ষণ, নিপীড়ন, নির্যাতন বা দুর্ব্যবহারের ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের আফগানিস্তানে ফিরতে বাধ্য করার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দফতর আজ আসাম, মেঘালয়, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যাডমিন্টনে 2026 থমাস কাপের সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ ডেনমার্কের হরসেন্সে ফ্রান্সের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তারা। ভারত আজ এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলে তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। চীনের সুজৌতে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায়। 21 বছর পর ভারত মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভোট গণনার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। দুপুর 11টা পর্যন্ত খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে 11টি বুথে 38% বেশি এবং ডায়মন্ড হারবারে 4টি বুথে 35% বেশি ভোট পড়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। এতে আজ শুনবেন বিশিষ্ট কবি এবং অনুবাদক ভক্ত সিংহের সঙ্গে একটি সাক্ষাৎকার।
2: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের সকলের প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

0: শিক্ষকতার জীবন থেকে অবসর নেবার খুব বেশি দিন হয়নি, কিন্তু সেই কবেকার মনোরম শৈশব বাল্যের স্মৃতি এখনও তার কাছে একটুও ম্লান হয়ে যায়নি। মহাবাহু ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ তীর আর বড়াইলের সবুজ অরণ্যের গন্ধ স্পর্শ এবং জলহাওয়ায় তার বালকবেলার কিছুটা দিন কেটেছে। বাবার রেলের চাকরির সুবাদে ছোটবেলাটা তার কেটেছে ধুবড়ি ও বড়াইল পাহাড় ঘেরা নিঝুম মাইলংডিসায়। তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় হিন্দিতে, পাঠশালা অবধি হিন্দিতেই পড়াশোনা করেছেন। বাবা যখন বদলি হয়ে হাইলাকান্দিতে আসেন, তখনই তার প্রথম পরিচয় ঘটে বাংলা বর্ণমালার সঙ্গে, পরবর্তী সময়ে বাংলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে। তার মাতৃভাষা নেপালি হলেও আশ্চর্যজনকভাবে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সঙ্গে ধীরে ধীরে তার একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এক ধরনের গভীর মমত্ব বোধ। একটা সময় এখানকার কবি লেখকদের সঙ্গে তার পরিচয় হয়, বিশেষত কবি ব্রজেন্দ্র কুমার সিংহ, বিজিত কুমার ভট্টাচার্য, আশুতোষ দাস, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ তাকে নানাভাবে অনুপ্রাণিত করেন। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি যখন কলেজে ভর্তি হন, তখন সত্তরের উত্তাল বামপন্থী আন্দোলনও তাকে দারুণভাবে প্রভাবিত করে। তখন তার চোখে শুধুই দিন বদলের স্বপ্ন। আসুন শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, এই অঞ্চলের এই সময়ের একজন বিশিষ্ট কবি ও অনুবাদক ভক্ত সিং এর কাছে। তার কাছ থেকেই শুনি তার বহু বর্ণময় জীবনের নানান কথা, বিভিন্ন অনুভূতি।
1: আমার জন্ম আসামের ওই ধুবড়িতে, রেলওয়ে কোয়ার্টারে আমার জন্ম। ওই রেলওয়ে পরিবেশে ছিলাম, সেখানে আমার আশপাশ সব বিহারিভাষী লোক ছিল। আর প্রথমে আমি বিহারি কথা শিখি এবং আমার পড়াশোনা প্রথম শুরু হয়েছে হিন্দিতে।
2: আমার জন্ম কবে?
1: 1955।
2: ওই ধুবড়িতেই?
1: হ্যাঁ, ধুবড়িতে।
2: মানে রেলে কাজ, মানে আপনার কেউ?
1: আমার বাবা রেলে কাজ করতেন।
2: স্কুল জীবনটা এখানেই শুরু হয়?
1: হ্যাঁ, ওইখানেই শুরু হয়।
2: এখানে আপনি কবছর ছিলেন, মানে জন্মের পর কবছর এখানে ছিলেন আপনি?
1: জন্মের পরে ওই ধরুন 6-7।

0: আর আমি ওই বাবার সঙ্গে যেতাম জাহাজে, কীভাবে লোড আনলোড করে এই দেখতাম। তারপরে আমাদের বাসার একটু দূরে ছোটো রেলওয়ে গেট ছিল, সেখানে ওই বড় ট্র্যাক্টরে বড় বড় লকগুলো নিয়ে যেত, জিজ্ঞাসা করতাম স্যার কিসের লক, বাবা বলতেন ওটা ম্যাচ ফ্যাক্টরিতে যাচ্ছে দেশ লেভেলে নেওয়া হবে।
1: তো যেটা আমরা শুনেছি ধুবড়িতে মানে ব্রহ্মপুত্র একটা বিশাল ব্যাপার, সেটার কি কোনো ছবি আপনার মনে পড়ে?
0: হ্যাঁ, সেটা সাগরের মতো। এদিকে আমি যখন গুয়াহাটি আসতাম তখন দেখতাম ব্রহ্মপুত্র অনেক ছোট হয়ে গেছে, কিন্তু ধুবড়ির যে ব্রহ্মপুত্র গুয়াহাটির মতো ছোটটা কল্পনাই করা যায় না আর কি।
1: মানে মানে গুয়াহাটি থেকে অনেক বড়,
0: অনেক বড়, অনেক বিস্তীর্ণ,
1: অনেক বড় ইয়েতে ধুবড়িতে ব্রহ্মপুত্রটা।
0: হ্যাঁ, ব্রহ্মপুত্রটা।
1: 7 বছর বয়স অব্দি ছিলেন ওইখানে? ওইখানে মানে পাঠশালাটা ওইখানেই কিছুদিন
0: ওইখানেই পড়েছি।
1: আচ্ছা, তারপর কোথায় এলেন আপনারা?
0: তারপরে তো এখানে বাবার প্রমোশন হওয়ার পরে চলে আসলাম পাহাড় লাইনে, এই ম্যালান্ডিসায়। সেখানেও তো হিন্দি না থাকলেও ওই বাড়াতে পড়তাম, তারপরে ওইখানে গিয়ে একটা ব্যবস্থা হতো আর কি হিন্দি স্কুলকে পরীক্ষা দেওয়ার। তারপরে মোটামুটি ওইখানে হিন্দি পড়েছি
1: ধুবড়ি থেকে
0: ম্যালান্ডিসা। তারপরে বদলি হয়ে এলেন এই হাইলাকান্দিতে।
1: ম্যালান্ডিসায় কবছর ছিলেন আপনারা? তারপর বোরাইলের কোল, এই যে নদী এবং অরণ্য দুটোর মানে মধ্যে আপনার জীবনটা কেটেছে, এটা অনেকেরই ভাগ্যে জুটে না। হ্যাঁ, সেটা আপনার আপনার এই মানে শিশুবেলা, সেই কোমল শিশুবেলাটা আপনার ওইখানেই কেটেছে।
0: ওইখানেই কেটেছে আমার।

0: হাইলাকান্দিতে আসার পরে, তখন তো হাইলাকান্দিতে হিন্দি স্কুল নেই, এরপরে তো বড় মুশকিল। এরপরে কি হলো, এক বছর বাংলা শিখলাম আর কি, ওয়া কখ, হ্যাঁ, শিখার পরে গিয়ে ভর্তি হলাম।
1: মানে আপনার পাঠশালাটা কি মানে হিন্দিতে পড়াশোনা, প্রাথমিক শিক্ষাটা হিন্দি?
0: প্রাথমিক শিক্ষাটা হিন্দিতে, এরপরে বাংলা অক্ষর শিখে তারপরে ভর্তি হলাম আর কি। অনেক বাবা মানে অনেক কি কি করে আর কি, অনুরোধ করে হাইলাকান্দি পাবলিক স্কুলে আমাকে ভর্তি করলেন। প্রথম প্রথম বেশ মনে আছে, এই বাংলা বেশি জানতাম না, অল্প অল্প জানতাম, আর আমার সহপাঠীটা খুব আমাকে ব্যঙ্গ করতেন, নানানভাবে আমাকে ইয়ে করতেন করতেন আর কি, নাজেহাল করতেন। এই আস্তে আস্তে এইভাবেই বাংলাটা আমার শেখা হয়ে গেছে।
1: হাইলাকান্দি পাবলিক স্কুলে আপনি মানে ওখান থেকে মেট্রিকটা ওখান থেকে দিয়েছেন?
0: ওখান থেকে দিয়েছি।
1: আচ্ছা, সেই সময়ের শিক্ষকরা কি আপনার মনে পড়ে, শিক্ষকদের কথা কি মনে পড়ে আপনার?
0: হ্যাঁ, সে মনে পড়ে। সেখানে আমাকে শেখাতেন, পড়াতেন যতীন পাল, তারপরে ওই ওর আসল নাম সবাই আমরা মিশ্র স্যার বলতাম আর কি, আমাদের কৃষ্ণা মিশ্রের বাবা, এখন তো বিখ্যাত লেখিকা কৃষ্ণা মিশ্র, উনি অঙ্ক পড়াতেন। আর পাবলিক স্কুলের সবচেয়ে বড় কি যে, তখন পাবলিক স্কুলের লাইব্রেরিটা ছিল বিশাল আর কি, এত বড় লাইব্রেরি বোধ হয় হাইলাকান্দিতে এখনও কোনো স্কুলে নেই। আর আমার ওই লাইব্রেরিটা ছিল আমার গুপ্তধনের মতো আর কি। আর কি জানি কেন, আমি ওখান থেকে বই নিতাম আর কি, প্রচুর বই, লাইব্রেরির প্রায় অনেক বই ওখান থেকে নিয়ে নিয়ে পড়তাম।
1: আচ্ছা, আপনার ছোটবেলা থেকেই মানে মানে পড়ার একটা ইয়ে ছিল, অভ্যাস ছিল?
0: হ্যাঁ, তখনখানে আমার তখন আমাদের সহপাঠী সবারই অভ্যাস ছিল। আর তখন স্বপন কুমারের ডিটেকটিভ বই, টারজানের বই, এই সমস্ত আর কি আমরা কিছু লাইব্রেরি থেকে এনে পড়তাম, কিছু আমরা কিনতাম, কিনে আমরা ওই বিনিময় সিস্টেমে পড়তাম। আমার এমনও মনে আছে, ওই কালেবের রোড এখান থেকে প্রায়, তখন তো দেড় মাইল মানে অনেক দূর, সেই দেড় মাইল দূরে গেছি, অমুকের বাসায় অমুক বইটা আছে, আমার বইটা পকেটে নিয়ে গেছি, তারপরে তোর বা হাতে বলে এরকম বই আছে, ওর সঙ্গে বই বদলে এনে পড়েছি।
1: তো সেই সময় মূলত ডিটেকটিভ বইগুলো পড়তেন?
0: ডিটেকটিভ পড়তাম, যা পেতাম তাই পড়তাম।
1: তো আপনি এখান থেকে স্কুল ফাইনালটা এখান থেকে দিলেন, পাবলিক স্কুল থেকে হাইলাকান্দি?
0: হুম হুম, এখান থেকে।
1: কোন সালে আপনি মেট্রিক পাস করলেন?
0: পাস করলাম 73-এ।
1: আচ্ছা, তারপর কোথায় পড়াশোনা করলেন?
0: তারপরে ওই কলেজে ভর্তি হলাম, এস কলেজে।
1: এস এস কলেজে, হাইলাকান্দি এস এস কলেজে। আচ্ছা,
0: তারপরে কিছু বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়লাম।
1: আচ্ছা, একটা সময় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল?

0: সাংঘাতিক ভাবে তারপর ওই
1: সেটা মানে 73-74
0: সেই সময় খুব উগ্রপন্থী মানে বামপন্থী আন্দোলন ছিল তখন। তখন আমি ছোট বলে আমার কিছু হয়নি, আর আমার যারা বড় দাদারা ছিলেন সবাই ধরাপাকড় হলো, সবাই জেলে গেলেন, কেউ কোথায় পালিয়ে গেলেন, কি করলেন কি করলেন। এরপরে আমি আর একটা বামপন্থী চলে যাই সেভাবেই আর কি।
1: তো সেই সময় কি এটার জন্য কি আপনার পড়াশোনায় মানে একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছিল সেই সময়টাতে?
0: আমি তখন পড়তামই না, তখন পড়তে ভালো লাগতো না তখন,
1: মানে কলেজে যাওয়ার
0: পর পড়াশোনা মানে ভালো লাগতো তখন, তখন আমি অন্যরকম স্বপ্নে বিভোর তখন।
1: আচ্ছা, মানে একটা পরিবর্তন চাইতেন, সমাজটা পরিবর্তন হোক এটাই চাইতেন আপনি তখন?
0: তখন হয়তো যদি ছোট, খুব ছোট না থাকলে, তখন যদি আমার বয়স কম না থাকতো তখন হয়তো আমার জীবনটাই বোধহয় অন্যরকম হয়ে যেত বোধহয়, নাকি কি জানি কি হতো।
1: মানে পড়াশোনা এরপর আর এগোয়নি আপনার?
0: না, এরপর এগোয়নি।
1: তো আর পড়াশোনা করতে পারিনি তো?
0: এরপরে তো ইউনিভার্সিটিতে কি কি হলো তখন, তখন আমরা করলাম পরীক্ষা বয়কট। বয়কটের পরে শেষ পর্যন্ত পুলিশে আমরা যে কয়জনে আমরা ডাক দিয়েছিলাম আর কি, যেমন আমি, আশিস, নির্মল, ধীমান, এরা আমরা পরীক্ষা দিইনি। আমরা
1: প্রায় সবাই মানে ওই সময়
0: যারা ছিলাম আর কি
1: আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তো
0: হ্যাঁ, আমরা কেউ পরীক্ষা দিইনি তখন।
1: তখন কি পালিয়ে বেড়াতেন আপনারা সেই সময়টাতে?
0: সেই সময় না, তখন আমাদের পালিয়ে বেড়াতে হয়নি তখন। এরপরে তো হয়তো ইয়ে থেকে চলে গেলাম আর একটা ইয়েতে, সেখানে কিছুদিন কাজ করার পরে ভালো লাগলো না।
1: কোথায় গেলেন তখন?
0: তো ওই সৈন্য বিভাগে গেছিলাম আর কি, তখন ট্রেনিং থেকে পালিয়ে এলাম।
1: ও আচ্ছা, আপনি আর্মিতে গেছিলেন?
0: হ্যাঁ, তখন সেখানে আমি টিকতে পারিনি, আমি ভালো লাগেনি। এরপরে আসলাম, এরপরে আসে তো মানে ঘুরছি, চাকরি বাকরি পাওয়ার কোনো আশা নেই। তারপরে আমার একজন বন্ধু বললো যে শিলচরে নর্মাল স্কুলে পড়লে সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া যায়, তখন সেখানে আসলাম। এখানে আসার পরে একটা ইন্টারভিউ দিলাম, পাস করলাম, নর্মালে ভর্তি হয়ে গেলাম। এরপরে পাস করার পরে আরও এক বছর বেকার থাকার পরে।
1: নর্মাল ক বছর ছিল তখন কোর্সটা?
0: তখন দু বছর ছিল তখন
1: শিলচরে, দু বছর নর্মাল কোর্স করলেন আপনি?
0: হ্যাঁ, করলাম।
1: আচ্ছা, তারপরে কি?
0: এর সুবাদে চাকরি পেয়ে গেলাম আর কি, পাস
1: করলাম। মানে পাস করার পরে চাকরি পেয়ে গেলেন?
0: চাকরি পাস করার এক বছর পরে পেলাম।
1: কোথায় চাকরি পেলেন?
0: হাইলাকান্দিতে, এলপি স্কুলে।
1: পুরোটা চাকরি জীবন এখানেই ছিলেন?
0: দু তিন জায়গা বদলি হয়েছে।
1: কোথায় কোথায় গেলেন?
0: প্রথমে গেলাম ওই মাটিজুরি, মাটিজুরি গ্রামে। এরপরে ওইদিকে আছে ওই বাবার ঘাটের পাশে একটা গ্রাম আছে ওইখানে, ওই বালিবোনা, হ্যাঁ, বালিবোনা গ্রামে। এরপরে আসলাম পাইকান, তারপরে আসলাম বিসিংচা।
1: আচ্ছা,
0: বিসিংচাতে আমার রিটায়ারমেন্ট।
1: আচ্ছা, পাইকানের পর বিসিংচা। আচ্ছা, ওইখান থেকেই আপনি অবসর নিলেন?
0: অবসর নিলাম।
1: আপনার একটা পরিচিতি আছে যে আমরা সবাই জানি, এবং আমরা আপনার কবিতার সঙ্গে পরিচয় আছে আমাদের, আপনি অঞ্চলের একজন বিশিষ্ট কবি। তো আপনার এই কবিতার জগতে, সাহিত্যের জগতে আসাটা কিভাবে হলো? এবং আপনি হচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার যে আপনি হচ্ছেন, আপনার মাতৃভাষাটা বাংলা নয়, আপনার ভাষা হচ্ছে, আমরা মাতৃভাষা হচ্ছে নেপালি। তো আপনি বাংলার প্রতি যে অনুরক্ত হলেন, আপনার ভালো লাগে গেল বাংলা?
0: স্কুলে পড়তে পড়তে বাংলা শিখে নিলাম, শিখার পরে ওই লাইব্রেরির বই পড়তে পড়তে আরো বাংলায় আরো পাকাপোক্ত হলাম। তারপরে আমার একজন বন্ধু জুটলো আশুতোষ দাস, সে তখন তো কবিতা লেখে, আর আমার ভাষা তখন বাংলা বই ছিল না, ওই পাঠ্যপুস্তক বই আমি বাংলা পড়তাম তখন। রবীন্দ্রনাথ, নজরুল, এদেরকে একটা একজন ঋষি বা দেবতা বলে মনে হতো, ওদের মানে ছবিতে আমি প্রণাম করতাম পরীক্ষায় যাওয়ার আগে। তখন ভাবতাম যে এটা তো অনেক বড় ব্যাপার ছিল আর কি কবি হওয়া। তখন আশুতোষ তার কবিতা ওই সংবাদপত্রে বেরোতো আর কি, ওই পূর্বায়নে বা অন্যান্য পত্রিকাতে বেরোতো। তখন ভাবতাম যে আমার বিরাট একটা লোকের সঙ্গে ঘুরছি। তারপরে আশুতোষের সঙ্গে ঘুরতে ঘুরতে সে আবার আধুনিক লেখত, তখন ছন্দ সারা কবিতায় লেখতো আর কি। তখন বলতো এখন আধুনিক লেখা আর ছন্দে লেখা হয় না। তার কবিতা দেখতে দেখতে মনে হলো যে আমিও পারবো। একদিন তাকে আমি বলে ফেলি যে না, এরকম কবিতা বলতে আমিও লিখতে পারবো। তখন সে বললো যে কবিতা লেখা তো সহজ নয়, এটা জন্মগত প্রতিভার দরকার। কথাটা আমার খুব মনে ধরেছে, ধরার পরে আমি লিখে ফেললাম। তারপর তিনটা কবিতা,
1: মানে তখন আপনি কি কলেজে পড়তেন মা না এর পর মায়ের আগে?
0: তখন কলেজে পড়তাম।
1: আচ্ছা, সেই সময় লেখাটা মানে আপনার লেখালেখি শুরু হয়?
0: শুরু হয়। তারপরে ওকে দেখাই আমি তিনটা কবিতা, দেখার পর তো এই তুই তো বড় মানে খুব খুশি। তাকে আমাকে তারপরে নিয়ে গেলেন কবি বিজিৎ কুমার ভট্টাচার্যের কাছে, সে নিয়ে গেল আমাকে। আমি ভয়ে ভয়ে তিনটা কবিতা দেখানোর পরে উনি তিনটা থেকে দুটো রেখে দিলেন, রেখে বললেন যে আমি এটা দুটো আমি দিবেন্দুকে দেব, দিবেন্দু হয়তো ছাপাবে। এরপরে দেখি যে না, পূর্বায়নে কদিন পরে দেখলাম আমার ওই কবিতাটা বেরিয়েছে সঙ্গে আমার ছাপার অক্ষরের নাম। তখন তো আমার সাংঘাতিক ওই পত্রিকা নিয়ে বাড়ি বাড়ি দেখালাম সবাইকে। এরপরে ওই বিজিৎদার বাড়িতে গেলাম, ওকে দেখালাম। তারপরে ওই আরেকজন কবি আশুতোষ নিয়ে গেল, আরেকজন কবি ব্রজেন সিনহার বাহাতে,
1: ব্রজেন সিনহা।
0: আচ্ছা, ব্রজেন সিনহা। তো ওরা দুজনেই আমাকে বললেন যে আমি যদি, আমাকে এখন ছন্দ শিখতে হবে, খালি এরকম করলে আমি বেশি এগোতে পারবো না। এর মধ্যে আমি অনেকগুলো কবিতা আমার ছাপা হয়ে গেছে ওই সংবাদপত্রে। এরপরে আমার ছন্দ শিখতে ইচ্ছে হলো, ছন্দ শিখতে শুরু করলাম। প্রথম প্রথম যখন ছন্দ শিখতে

0: পড়লাম তখন থেকে আমার কবিতাই লিখতে পারছি না। এরপরে আবার আমি ওই ছন্দ সারলাম। এরপরে ওরা আমাকে ধমক দিলেন যে না, এরকম করলে হবে না, ছন্দ শিখতেই হবে। এরপরে ছন্দ শিখতে শুরু করলাম আর কি।
1: মানে এই যে ছন্দ শেখা ব্যাপারটা, এই ছন্দ শেখা ওরা যে বললেন কবি ব্রজেন্দ্র কুমার সিনহা, এই যে ছন্দ শেখা বললেন, এই যে ছন্দ মানে শেখাটা কি, মানে আপনি কিভাবে শিখলেন? মানে ছন্দ শেখা বললেই তো আর ছন্দ শেখা হয় না, এটা তো একটা পদ্ধতি আছে বা ইয়ে আছে।
0: ছন্দ ওরা যেমন বললেন পয়ার আর কি, যেমন ধরুন আটের পরে ছয়, ছয়ের ছয় মাত্রার পরে ছয় মাত্রা বসে না। তারপরে আমাকে বললেন যে এই লেখাটা, তুমি যে কবিতাটা লিখেছো

0: মানে ছন্দ শেখা বললেই তো আর ছন্দ শেখা হয় না, এটা তো একটা পদ্ধতি আছে বা ইয়ে আছে।
1: ছন্দ ওরা যেমন বললেন পয়ার আর কি, যেমন ধরুন আটের পরে ছয়, ছয়ের ছয় মাত্রার পরে ছয় মাত্রা বসে না। তারপরে আমাকে বললেন যে এই লেখাটা তুমি যে কবিতাটা লিখেছো সেটা এখন ছন্দে বানাও। তারপরে ওরা দুই তিন লাইন কীভাবে ছন্দে লেখা যায় সেই গদ্য কবিতাকে ছন্দে তারা লিখে তারা দিয়ে দিলেন। এরপরে আমিও সেগুলি লিখতে মানে চেষ্টা করলাম ছন্দে।
0: মানে পদ্ধতিটা ওদের কাছ থেকে আপনি মানে অনেকটা শিখেছেন, মানে কবি ব্রজেন্দ্র কুমার সিনহা এবং ইয়ে বিজিৎ কুমার
1: ভট্টাচার্য, আবার দীপেন্দুর কথা ভোলা যাবে না, উনিও আমাকে
0: দীপেন্দু ভট্টাচার্য
1: উনিও আমাকে অনেক মানে ইয়ে করেছেন আর কি, শিখিয়েছেন।
0: আচ্ছা আচ্ছা, মানে ওদের কাছ থেকে আপনি ছন্দের অনুপ্রেরণাটা পেয়েছেন বলা যায়। হাইলাকান্দিতে একটা কবিতার একটা জগৎ ছিল একটা সময়, খুব বিয়ে ছিল এবং বিখ্যাত বাংলা সাহিত্যে বিখ্যাত দুজন কবি, একজন হচ্ছেন ত্রিদীপ রঞ্জন মালাকার, একজন হচ্ছেন করুণা সিন্ধু দে, এদের সংস্পর্শ কি আপনি পেয়েছেন?
1: না, করুণা সিন্ধু বা ত্রিদীপের মানে সঙ্গ পাইনি। উনি আকাশবাণীতে যখন ছিলেন ত্রিদীপদা, তখন উনি আমাকে মানে যুববাণীতে দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন।
0: নেপালি সাহিত্যের একজন বলা যায় একজন নিমগ্ন পাঠক আপনি, বিভিন্ন আপনার অনুবাদ আপনি বিভিন্ন সময় অনুবাদ করেছেন নেপালি থেকে বাংলায়। তো নেপালি সাহিত্য সম্পর্কে সংক্ষেপে বলেন, নেপালি সাহিত্যের বর্তমান অবস্থাটা কীরকম, মানে আধুনিকতাটা কতটুকু নেপালি সাহিত্যে আছে বর্তমানে, যদি একটু সংক্ষেপে বলেন।
1: নেপালি সাহিত্য বলতে আর কি খুব বেশি চর্চা হচ্ছে নেপালে, আর এখানেও দার্জিলিংয়ের কিছু কবিরা ভালো, দার্জিলিং বা সিকিমে এদিকে খুব ভালো মানে অনেক কবিরা এগিয়ে আছেন, আসামেও দু একজন আছেন, মোটামুটি ভালোই বাংলার সমতলে চলছে আর কি। আর এখন তো আধুনিক কবিতা বললে মানে যে ভাষায় কবিতা লেখা হয় একটা বিশ্বস্তর হয়ে গেছে, কবিতার একটা বিশ্বস্তর হয়ে গেছে আর কি, আর এই স্তর থেকে নেমে মানে কবিতা লেখা সম্ভব না। এর জন্য একটু যে কোনো কবিতা আমি যদি এখন বাংলা কবিতা নেপালিতে যখন অনুবাদ করি সেটা তখন নেপালি বলে মনে হয়, আবার নেপালি কবিতা যখন আমি বাংলায় অনুবাদ করি সেটা বাংলা বলেই মনে হয়। তখন কবিতার একটা বিশ্বস্তর একটা হয়ে গেছে।
0: মানে মানে ভারতবর্ষে নেপালি নেপালি সাহিত্যের এটা কোন কোন জায়গা, দার্জিলিং বললেন, সিকিম বললেন, আর কোন জায়গায় কি আছে নেপালি সাহিত্যের মানে?
1: দার্জিলিংটা মানে কেন্দ্র বলা যায় আর কি,
0: নেপালি সাহিত্যের কেন্দ্র বলা যায় দার্জিলিং।
1: হ্যাঁ, দেওয়া যায়
0: দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং, এই জায়গাগুলো,
1: এই সমস্ত জায়গাগুলো কেন্দ্র।
0: আচ্ছা, আপনি গেছেন ওই জায়গাগুলোতে?
1: হ্যাঁ, গেছি।
0: মানে বিভিন্ন সাহিত্যের কাজেই মানে অনুবাদ কর্মের বা অনুবাদ কর্মশালাতে আপনি?
1: ওইটা মানে সাহিত্য একাডেমির ইয়েতে গেছি আর কি।
0: আচ্ছা, কোথায়
1: প্রথম একটা অনুবাদ কর্মশালা হয়েছিল? সেটা হয়েছিল কার্সিয়াং এ। সেই কর্মশালায় যাওয়ার পরে আমার মানে খুলে যায় আর কি এই পথটা। এরপর সে কর্মশালায় মানে আমার কাজটা বলে ওরা দেখে ওরা খুব পছন্দ করেছেন, এরপরে বিভিন্ন জায়গাতে গেছি। এরপরে প্রথম দু তিনটা বই তো কর্মশালায় বেরিয়েছে, এরপরে এককভাবে অনেকগুলো বই পেয়েছি।
0: আচ্ছা, কর্মশালায় মানে সাহিত্য একাডেমির যে কর্মশালা আয়োজন করেছিলেন নেপালি সাহিত্য, মানে কি হয়েছিল মানে সংক্ষেপে বলুন যদি, কি হয় মানে মানে কর্মশালাটা কি শিখলেন আপনারা এখানে?
1: কর্মশালাটা এরকম হয় আর কি, একটা বইকে যেমন ধরুন দশ ভাগে ভাগ করা, দশ ভাগ ছয় ভাগ বা সাত ভাগে ভাগ করা হলো, এক একজনকে ওই ওই বইয়ের পৃষ্ঠাগুলো জেরেস করে পাঠানো হয়, পাঠানোর পরে ওটা অনুবাদ করে নিয়ে আসতে হয়।
0: মানে নেপালি মানে নেপালি কবিতা বা গল্প,
1: নেপালি কবিতা গল্প বাংলাতে, না তো বাংলা গল্প নেপালিতে।
0: আচ্ছা, নেপালি থেকে বাংলা বা বাংলা থেকে নেপালি?
1: নেপালি। তারপরে আমরা ছয়জন গেলাম, যাওয়ার পরে সবটাই একটা টেবিলে গোল হয়ে বসলাম, এর মধ্যে দুজন থাকে নাকি এক্সপার্ট, ওরা দুই দিকে বসলেন, এরপরে একজন আর কি খুব ধীরে ধীরে তার ইয়েটা পড়তে হয়, আর সবাই মানে পাণ্ডুলিপি নিয়ে বসে থাকেন, যার যেখানে আর কি ইয়ে আর কি কোনো খুঁত থাকলে তখন ওরা মানে বলেন না এই জায়গাটা হয়নি, এই জায়গাটা এরকম হবে, তারপরে ওখানে শুধরানো হয় বইটা।
0: কদিনের ছিল এই কর্মশালা?
1: এক সপ্তাহের ছিল।
0: কোন বছরে আপনি গেছিলেন?
1: সেটা তো অনেক আগে, আমার মনে হয় সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই হবে এরকম।
0: একবারই গেছেন?
1: না, কর্মশালায় আমি তিনবার গেছি কর্মশালায়।
0: কোন কোন জায়গায় হয়েছে এগুলো?
1: একবার গেছি কার্সিয়াং এ, আর একবার গেছি কলকাতায়, আর একবার গেছি বোধ হয় শিলং এ।
0: আচ্ছা, তিনবার আপনি যোগদান করেছেন আপনি কর্মশালায়। আচ্ছা, আপনি তো এমনিতে বাংলা ছাড়াও নেপালিতেও লিখেন কবিতা?
1: হ্যাঁ, লিখি।
0: আপনার কবিতা কোথায় কোথায় বেরিয়েছে নেপালিতে?
1: নেপালিতে যেমন সবচেয়ে কাঠমান্ডুর যেটা আর কি মধুপুরকে বেরিয়েছে, তারপরে কান্তিপুর একটা পত্রিকা ওটাতে বেরিয়েছে, ওটা খুব নাম করা আর কি। মধুপুর কোটা ঠিক আমাদের দেশের মতো, আমাদের বাংলার দেশ পত্রিকার মতো, আর ভারতের প্রায় সব পত্রিকাতেই বেরিয়েছে
0: নেপালি, মানে যেখান থেকে যে জায়গা থেকে প্রকাশিত হয় আপনার কবিতা বেরোয়। এমনিতে আমাদের এ অঞ্চলে নেপালি সাহিত্য চর্চার গতি প্রকৃতি কেমন, মানে বরাক উপত্যকায় মানে কোনো ম্যাগাজিন কি বেরোয়, কোনো মুখপত্র কি বেরোয়, কোনো কাগজ কি, ছোট কাগজ কি বেরোয়?
1: এখানে একটা কয়েকটা সংখ্যা বেরিয়েছিল, এরপরে বন্ধ হয়ে গেছে আর কি,
0: আর বেরোয়নি এখানে,
1: বেরোয়নি।
0: এমনিতে নেপালিতে কেউ লেখালেখি করে আপনি ছাড়া, মানে?

0: আর কেউ কি আছেন এই অঞ্চলে?
1: আছেন, কিছু প্রাণী প্রাথমিক পর্যায়ে আছেন আর কি।
0: আচ্ছা,
1: দু একজন আছেন, যেমন একজন আছেন প্রদীপ রায়, উনি লিখেন। আর তো আমার মধ্যে কোনো মানে ইয়েতে হলে এখানে একজন আছেন ডম্বর বাহাদুর, ওরও অনেক কবিতা শুনি আর কি, উনিও লিখেন।
0: এদের কবিতা কি ম্যাগাজিনগুলোতে বেরোয় আপনার, মানে বাইরে যেগুলো আপনি যেগুলো?
1: বাইরে তো আমি দেখি, আমার চোখে পড়েনি এখন।
0: তো আপনি বাংলায় কবিতা লিখেন, আর কিছু কি লিখেন বাংলায় কবিতা ছাড়া?
1: গদ্য লিখেছি, খুব কম লিখেছি।
0: গদ্য কম লিখেন?
1: কম লিখি।
0: গল্প, ছোট গল্প লিখেন?
1: হ্যাঁ, গল্প লিখিনি।
0: আচ্ছা, আপনার তো কয়েকটা বই বেরিয়েছে, কবিতা কাব্যগ্রন্থ, কটা বই বেরিয়েছে?
1: না, আমার আমার নিজস্ব কাব্যগ্রন্থ একটাই বেরিয়েছে, আর দুটো,
0: একটা তো মহুয়ার ট্রেন,
1: মহুয়ার ট্রেন, আর দুটো বোধহয় জমে গেছে, অনেকগুলো জমে গেছে, প্রায় ধরুন 130টার মতো জমে গেছে, আরো আরো আছে। হ্যাঁ, এটা বোধহয় দু একদিনের মধ্যে বার করবো আমি ভাবছি, দুটো বেরোবে বা একটাই বার বের করবো বড় করে।
0: বাংলা বাংলা কবিতা একটা সংকলন বেরোবে, কাব্য সংকলন বেরোবে। কপালে থেকে অনুবাদ গ্রন্থ তো রয়েছে?
1: হ্যাঁ, অনুবাদ গ্রন্থ রয়েছে।
0: কটা অনুবাদ গ্রন্থ আছে?
1: আমার সব মিলিয়ে এখন পর্যন্ত 13টা বেরিয়েছে
0: অনুবাদ।
1: অনুবাদ
0: সবই নেপালি থেকে বাংলায় অনুবাদ?
1: নেপালি থেকে বাংলা, বাংলা থেকে নেপালি।
0: আচ্ছা, বাংলা থেকে নেপালিও আছে? আচ্ছা, বাংলা থেকে নেপালি যেটা করলেন, কাদের কবিতা, মানে এই অঞ্চলে বড় উপত্যকার কবিদের কবিতা?
1: আমি যেটুকুলো বাংলা থেকে যেটা নেপালিতে করেছি সেটা তো মানে বই সাহিত্য একাডেমি করিয়েছে আমাকে দিয়ে, আর ওখানে তো নিজের ইচ্ছে মতো করা যায় না, ওরা মানে সিলেকশন করে দেন কার।
0: ও আচ্ছা আচ্ছা, এটা সাহিত্য একাডেমি বেরিয়েছে, সাহিত্য একাডেমি
1: বেরিয়েছে।
0: আচ্ছা, ওরা দেন, আপনি এটার অনুবাদ করছেন?
1: অর্ডার করি।
0: এছাড়া সাহিত্য একাডেমি ছাড়া এই অঞ্চলের কবিতা কি অনুবাদ করেছেন, মানে বাঙালি কবিদের কবিতার নেপালিতে অনুবাদ?
1: নেপালি পত্রিকা করেছে, আমরাও ধ্বনিত করেছি।
0: কোন কোন কবিতা করেছি?
1: তপোধর ভট্টাচার্য করেছি, বিজিত কুমার ভট্টাচার্য করেছি, বরেণ্য সিং দার করেছি।
0: আচ্ছা আচ্ছা, শক্তিবোধ ব্রহ্মচারী করেছেন? না,
1: হ্যাঁ, শক্তিবোধ ব্রহ্মচারী করেছি, দিব্যেন্দু ভট্টাচার্য করেছি।
0: আচ্ছা, এগুলো মানে নেপালিতে বেরিয়েছে, বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন কাগজে বেরিয়েছে,
1: বেরিয়েছে।
0: আচ্ছা, আপনার একটা দিক আছে, যেটা হচ্ছে আপনি এখন আর তেমন ভাবে করেন না নাটক, আপনি তৃতীয় ধারার নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, সম্ভবত গোত্রহীন বলে একটা দল ছিল, তৃতীয় ধারার নাটকের দল হাইলাকান্দি, এটার সঙ্গে আপনি যুক্ত ছিলেন, বাদল সরকারের মিছিলটা বোধহয় আপনি ছিলেন, তো এটার সঙ্গে কিভাবে যুক্ত হলেন আপনি এক সময়?
1: একটা ওয়ার্কশপ হয়েছিল, তখন আমার খুব ইচ্ছা হলো আমি নাটক মানে করতে শিখবো, হোয়াটসঅ্যাপে আমি গেছি, যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ তো এক সপ্তাহ ছিল, এরপরে হোয়াটসঅ্যাপ থেকে ওই করতে করতে একটা ওই মিছিলে আমি করলাম আর কি।
0: আপনি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন?
1: আপনি যোগ দিয়েছিলেন
0: এই অশোক, মানে কে এসেছিলেন ওয়ার্কশপে?
1: বাদল সরকার এসেছিলেন।
0: আচ্ছা, বাদল সরকার এসেছিলেন, বিশ্ববিখ্যাত নাটকের লোক বাদল সরকার, সেটা আপনার কম সৌভাগ্যের ব্যাপার না, এটা বিরাট সৌভাগ্য। তো একটাই নাটক, আপনি কি একটাই নাটক করলেন এখানে? গোত্রহীনের পর হাইলাকান্দিতে তেমন আর নাটকের দল আর তেমন ভাবে গড়ে ওঠেনি, ইদানিং নতুন প্রজন্মে, তরুণ প্রজন্মে দুজন কয়েকজন মিলেছে নাটক করেছে, নাটক করেছে এখানে।
1: আমার ভাতিজি মানে মানে ও অংশ নিয়েছে, খুব ভালো ছেলেটা।
0: তো হাইলাকান্দি অনেকদিন পর, অনেক বছর পর একটা নাটকের টিম
1: হয়েছে,
0: আপনারা সেই সময় করেছিলেন আর তেমন ভাবে নাটকের দল গড়ে ওঠেনি, তো আপনি এই বয়সে এখন যেহেতু অবসর নিয়েছেন, এটা নিয়ে কিছু কি ভাবছেন, নাটকের ব্যাপারটা নিয়ে কিছু?
1: যদি কোনো দল টল হয়, যদি আমাকে যদি ডাকে, যদি নিশ্চয়ই যাব।
0: যেহেতু হাইলাকান্দি তরুণ প্রজন্মের কয়েকজন মিলেছেন এবং নাটকের একটা কিছু করার চেষ্টা করছেন, এটা একটা ভালো লক্ষণ মনে হচ্ছে আমাদের। আচ্ছা, তো আপনি অবসর নিয়েছেন সম্ভবত গত বছর?
1: গত বছর নিয়েছি।
0: আচ্ছা, তো এই অবসর জীবনটা কিভাবে যাপন করছেন এখন?
1: ওই চাকরি যখন 18 বছর আর কি, তখন আমি ভেবে আসছি যে আমি 18 বছরে আমি রিটায়ার্ড করবো আর কি, অবসর নেব। তারপরে চাকরিটা আরো 2 বছর বাড়লো, আর ওই 2 বছর বাড়ার পরে 2 বছরটা আমার এত খারাপ লেগেছে, চাকরি করতে মোটেই ভালো লাগেনি আর কি, আমার একদম ভালো নেই, তখন মনে হয় যে একটা আগুনের মধ্যে দিয়ে আমি হাঁটছি আর কি। 2 বছরের আমার অভিজ্ঞতা একেবারে মানে ভালোভাবে কাজও করতে পারিনি আর ভালো লাগে, অনেক কষ্টে আমি 2 বছর আমি কাটিয়েছি। এরপরে চাকরির অবসর নেওয়ার পরে আর কি, এখন মনে হয় আমি মানে মুক্ত হয়ে গেছি আর কি, এখন মানে আবার যোগান হয়ে গেছে মনে হয়।
0: আচ্ছা, তো এখন আবার মানে লেখালেখির ইয়েটা আপনার একটু বেড়েছে?
1: এখন আমার খুব ভালো লাগছে আমার।
0: আচ্ছা আচ্ছা, তো এখন কি লিখছেন, কিছু লিখছেন এবং পড়ছেন?
1: হ্যাঁ, লেখা মোটামুটি আছে, এখন মানে এই কয়েকদিন ধরে আর কি, 10-15 দিন ধরে খুব পড়াশোনা করছে আর কি।
0: আচ্ছা, কি ধরনের পড়াশোনা করছেন এখন?
1: ওই আছে আর কি, ওই কবিতা বিষয়ক কিছু কবির কবিতা, আর আমাকে ওই যে একজনের সঙ্গে আমার পরিচয় আছে আর কি, দলিত সাহিত্য, হিন্দি দলিত সাহিত্য, তো উনি মানে খুব ভালো লেখক, আর দলিত সাহিত্য একটা পত্রিকা বেরোয় ওর সম্পাদক, উনি আমাকে বেশ কয়েকটা বই পাঠিয়েছেন,

0: নাম শুনে। আর উনি বলেছেন যে বাংলায় এগুলো অনুবাদ করে দেওয়ার জন্য যাতে প্রচার হয় আর কি। আর ওনার না আরো কয়েকটা বই পাঠিয়েছেন, ওগুলো পড়ছি আর খুব ভালো লাগছে আমার।
1: যে নিবৃত্তে যে সময়টা পান সেই সময়ে কি করেন, কি কি নাটক দেখেন, টিভি দেখেন, গান শুনেন, কি করে কাটে আপনার সময়টা?
0: টিভিতে তো আমি দেখি না, আর দেখতে গেলেও আমার তো টিভিতে আমার এখন আমার দখলে নেই আর কি।
1: আচ্ছা,
0: আমার বেদখল হয়ে গেছে আর ওটা দখল নিতেও চাই না আমি। এই টিভি থেকে সময় নষ্ট করে কি লাভ।

0: দেখো ডাকছে তোমায় বন্ধুরা আকাশ থেকে, টিভি দেখো না। দেখো ডাকছে তোমায় সবাই আকাশ থেকে, টিভি দেখো না।
1: আর এমনিতে গান শুনতে ভালো লাগে আপনার?
2: গানও ভালো লাগে।
1: কি ধরনের গান ভালো লাগে আপনার?
2: গান যেমন ধরুন ওই হিন্দিতে বলে যে নাগমা নাকি নাগমা, ঠিক আমি বলতে পারবো না। যেমন ধরুন ওই যে এই মেরে প্যারে বেতন, এটা গান আছে। হ্যাঁ
1: আচ্ছা, মান্নাদের সেই গান, মান্নাদের সেই বিখ্যাত গান, বিখ্যাত গান।
2: তারপরে যেমন আছে ওই রাজিয়া সুলতানের, এটা আছে।

0: আচ্ছা, এই গানগুলো আপনার ভালো লাগে এমনি?
1: এই গানগুলো আমার ভালো লাগে, যেটা ভাবায় আর কি, যে গানটা ভাবায় ওই গানটা আমার ভালো লাগে।
0: এমনিতে রবি ঠাকুরের গান কেমন লাগে?
1: খুব ভালো লাগে রবি ঠাকুর।
0: আচ্ছা,
1: রবি ঠাকুরের গান তো আমার প্রেরণা।
0: আচ্ছা, আপনার লেখালেখি আপনার সৃষ্টিশীল ইয়ার ক্ষেত্রে?
1: সৃষ্টিশীল মানে রবীন্দ্রনাথের গান থেকেই আমার সব সৃষ্টি হয় আর কি, সব লেখার।

0: কোনো সময়ে কোনো ধরনের একাকিত্ব কি বোধ করেন?
1: একাকিত্ব তো প্রথম প্রথম তো বোধ করতাম, এখন আমি একাকিত্ব তো আমি বোধ হতে দেই না। আমি তো বই টই আছে আর লেখা আছে, বরং এখন মানে সময় কম পাই আর কি।
0: আচ্ছা, সেই আপনার সৃজনশীল কাজ এবং এগুলো নিয়েই আপনি ব্যস্ত থাকেন, এমনি শরীরটাকে কিভাবে সুস্থ রাখছেন এই সময়ে? এই তো অবসর নিয়েছেন, এক বছর হয়েছে, এক বছর প্রায় হতে চললো, তো কিভাবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করছেন?
1: সুস্থ তো আমি তো দেখি যে আমার থেকে অনেক বয়স, 10 বছর 15 বছর যারা মানে বড়, তারাও তো কি আরামে তারা চলছেন হাঁটছেন, তো আমার তো বয়স তাদের চেয়ে অনেক কম। আমাদের বিজিতদের তো অনেক বয়স হলো, এতগুলো এতগুলো রোগ নিয়ে তিনি চলছেন, তাহলে আমার আমার তো এগুলো ভাবার কথা না, আমি ওগুলো ভাবিই না। আমি
0: এমনিতে কোনো শরীরচর্চা কি করেন?
1: না, শরীরচর্চা করি না।
0: এমনিতে জীবনে কোনো না পাওয়ার ব্যথা কি আছে?
2: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। এতে আজ শুনলেন ভক্ত সিংয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার আকাশবাণী শিলচর। একটু পরেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ।

সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন চন্দন কুমার ঘোষের গিটার বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন চন্দন কুমার ঘোষের গিটার বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:00।

0: ඔහු කවුදරේ මද සයිටි ඇකඩමි ඒවාඩ් කිදි මමන්
1: දු ඒවාඩම ෂු ඉමෂින පංගවිකි හයිදනේ කුයිතජි ඉමෂින පුතිනත්‍රේ ෆිල්ම් ගුවෙන පංගුනේ මදුනා මදු දශ ඉමෂිගේ ෂිඩු කෘති යාවී හයිදනේ කුයි කංජි කරේ නැත්ත ෆිල්ම් දුකි ස්ටෝරි රේටර් දේ ඉමෂින
0: හොයි හොයි
1: දු ඉමාගිනින් තේම් ෂිෂු
0: মানে আরে বউ হইন্দ মেহরা এলা নুমাই বিবসে ইমাগিন দেখতে সি থাঙি সিং দি রেডিও প্লে নে রেডিও প্লে সি ইয়ামনা মিন পা বিহি রেডিও প্লে নে আর কোন দন্তা প্রোডিউসার মসু ডাইরেক্টর না মাসি কই ফিল্ম তো জিরা গে হাইত না ফিল্ম স্ক্রিপ্ট ওই না আইমে ডেভেলপ তো রকা ইমাগিন দেখতে সি ই জাপাদা কই কি ফ্রান্স কি নন্স ফিল্ম ফেস্টিভাল দা হাই 1982 রা 82 গুমবই দাই আর দা কই গ্র্যান্ড প্রিক এওয়ার্ড এওয়ার্ড হাই সি হাই সি অ্যাওয়ার্ড নি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমানি আদু ভাঙ্গে কি মার
1: হাই ফিল্ম দুকি অ্যাওয়ার্ড শীল বুচত মতম দা স্টোরি রাইটার আমেনা ইমা শি শুডিং বি রূপরা
0: আই চা চা দি ফিল্ম মাই সি ওয়ে হর কান্দ দি ফিল্ম সি ডাইরেক্টর কি ওয়ে রে এনে বু ডাইরেক্টর নাম ইমাজিনেশন মা পূজা রা
1: হাই
0: মানু মুখ সিমজা হর বানি বড়ি ভাঙ্গ দি এই ওয়ে বা আদু গা মা গি ফিশ মা দি ডাইরেক্টর নাম দি মা গি মানে ফাঙ্গি অ্যাওয়ার্ড সি গ্র্যান্ড প্রি দসু ফাঙ্গি ফ্রান্স দসু আদু মাসি ন্যাশনাল অ্যাওয়ার্ড সু ফাঙ্গি ভারত কি সু ফাঙ্গি দসু মানে ফাঙ্গি
2: মাসি গি এতে এতো ফিল্ম গাপি
0: ফিল্ম স্ক্রিপ্ট কি খানা লাইজে ইউজি অহম নে ইনে ইগো ফিল্ম স্ক্রিপ্ট সি ওলাং থাকি ওয়া মু দসু তাতে কি ইমাইনিং থে আদু আমনা পখুম আমাই না মাচা আতিম মাম খ আদু কি সাই গরং গি
1: আদু আমুকশু এই খই ইমা গিনিং থেম তো মুখান জপ্তারে ইমা গিনিং থেম আরি বে স্ক্রিপ্ট শিদ হান দি রেডিও প্লেয়ার নাই বিবা
0: ইবা বাইজে
1: মুশি দি মাশিন না এই মাশিন না ফুং দো বিনিং কি বা উ বিনিং কি বা পিকচার লাইভ কি পিকচার শি তো বিনিং কি ইন্টারপ্রিটেশন শি মুশি মুতং ফুং জিনিং নি মাশ
0: ইমা নি থেম শি সু থাং সিং বা পুন শি গি থাং সিং বা আহিং বা মি মা গি ওয়ারি নে হয় অদনা আইনা রেডিও প্লে দে ই হি বসিয়া
1: হয়
0: মাসি দেগি ফিল্ম আমা ওয়েনা না রেডিও প্লে দি পুংখাই ইবনি মতম দে কই পুংখাই ইরমে বা আদা পুং আমা মা খাই সানা গদব লিলা নি না ডেভেলপ তাউরি আদা ভিজুয়াল কি রেডিও প্লে ইস না কেন না কোং দতা বনি দো না ফিল্ম ইস দি অডিও ভিজুয়াল আনি মক চং বনি না মধু কি টেকনিক তো মদি মো হেন হেন খামবি রং বনি তো পনি না খরা ডেভেলপ তাউরি আদু ইমা গি নিং থে মাই বসি ই কারি হানি মায়াং লিন সরু ইয়াম না লিং না লাইব ওয়ারি মো ওয়েব না থুই না ওন দে খরা মচাং মা মাসা হাপই ওয়াদনি নেমাই নিংথেম সিমতি আহিংবা কনাগো মিস আমাগি ইমেজ আইন উদনবা হাপনি দু মাসেই সকুই রাশি না উৎকিবা দু আহিংবা জগি মানাবো খরে হেনে ফজেন উৎ প্রাইম
1: মতংদা আইনা ইমাশি দেগি খংজেনিং বনা আকুইগি সাহিত্যিক ইমাশি বুতে তো বগতি লাই পশু হাইবি শান্তি নিকেতন দেগি তম্বিরে দেগি ফিল্ম কি ইস্যু ইবিরি আকুইন মরুনে খংজেপশি সাহিত্যিক খেবনে তো সাহিত্য কবি হাইবিশকি পুনশিদা মাংজিন থাবা মামাঙে কি আফাব কবি সাহিত্যিক সিংগি ইনফ্লুয়েন্স প্রভাব কুম্ব মামি গুমশি তাই তো ইমাশিগি খুই সিংদা আদগুম্ব আফাব কবি সাহিত্যিক মণিপুরি কি নত্রগসু বেঙ্গল কি খংদে ইংলিশ কি খংদে অতব লিটারেচার কি খংদে আদগুম্ব গনাগুম্ব কবি সাহিত্যিক কি মামি গুম্ব তাবশি ইয়াউরি মাশি
0: আই লাইভ গিয়ে ফাবনি আইন আইটি বেঙ্গলি লোন খাংবসে বাংলা লোন খাংবসে আদনাই মাইতে রোন গি সাহিত্য নং না সাকং না দ্রিং ই বেঙ্গলি সাহিত্য হান খাং না
1: চাই
0: আদ মি না সুয়াম হাইবি আইওন্দ খরা হেনা মামি তা বাইনি ইয়াম পামজাফা সি এই শরৎচন্দ্র সি ইয়াম পামজা
1: শরৎচন্দ্র কুঙ্গঙ্গি পুনশি মঙ্গমঙ্গি বা সামাজিক
0: কুঙ্গি মাই ওয়ারি জি এই না লয়না পামজাগুম দাউরি ইয়ান আদি মতুং দাই বেঙ্গলি নভেল তাই তাই সুপাই ইংলিশ সুই দুম পাই আদ ইংগো দা খরা হে নামু ইয়াম না নাকশন লাগ বাস নাই না খরা ডেভেলপ হই রাকান দা রাইটার আমো হই রাকান নাকশন বাসি শঙ্কর কি খুই ইসি সু ইংগো দা খরা
1: বুঝে খুঁজে কি রাইটার
0: শঙ্কর কি কই কত অজানা রে গাইব আমলে ও পাবিরা বা পাবিরা মানি
1: হাই মদু এই
0: পাজে মামিং চাপনি মদু আই না ইয়াম না ইমপ্রেস তাও গিদন মাসিন সু খরা ইংগো দা ইমপ্রেস তাও পরে ইনফ্লুয়েন্স তাও বা ওয়েরম গো ড্রাইনিং তাও গ সু আই ইয়াম হারাও জে এই কাই তনু আই কারি আই নি আই ডোন্ট রিগ্রেট ফর দ্যাট
1: হাই আদু কানা কানা গম না খলে এই কি লোন এই কি সাহিত্য কি লেখি মনুং দতে লৈরকা এই কি লর্নায়ো না লর্নাই লজিরিব মচা গদু তকি মতিং না সাহিত্য গুম্বা কি ওয়ার্ক শিতু বুচুম মে আইতি
0: আইতি তমাসে সাহিত্য কি লম মস্ত আর্ট কি লম মস্ত মসি মে

রাজাইয়া শঙ্কর বর্মনি কুরংহা সুরু সুরু রেজাবটাই ঠাইবি খালাইগা ডিমাশা প্রোগ্রাম খালাইডু আকাশবাণী শিলচর কেন্দ্র নিপাম দুহা রাজাইয়া লক্ষিণ দি লংটাসানী কুরংহা রেজাব হাগং খালাইনাম।

يا لما

三天的三个不把我

গ্রাউজমা ফরিডু নন্দিতা বর্মন ফাইগনিয়াবা এবাইনি সাইমরি খালি বিধানসভা ইলেকশন বুট সাইনমা নিকুশি জেনমা নিকলাহি ক্রিপ জিলা এডমিনিস্ট্রেশন নিকুশি হা হাবাজা আবালাইনিং বুট সাইনমা নিকলাহি রাজাশি মাতিমজি বুয়া জিলা নিকলাহি বিশাগিন সেন্টার স্লামকা বুট স্লামবাহা হামসিসি নাইসমা নিকলাহি রাজাশি দ জনকে কাউন্টিং অবজার্ভ নিকুশি হা ফনাঙ্কা ওদেহে এবং কুশিয়া রিজিং বুয়া রাজাকু বিশাবরি মাসি বুট সাইনিয়াবা অফিসার ওদেহে রিজিংনি রাজা বিশাগিনি মাসনি জন মাইক্রো অবজারনি এবং কুশিহা কাবা ফানাং কিরি বিধানসভা খামফাইনি বুট ফাগলাইবানী বাসাওহা মাজরানী সিং মাখন জায়রাউনি বুট সাইনাং কাছাড় জেলানি মাইক্রো অবজার কাউন্টিং সুপারভাইজার ওডে কাউন্টিং এসিস্টেন্ট রাউনি শিলচার গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল হা বেলট ওডেহে ইভিএম বিভিএম হা বুট সাইনমানী ট্রেনিং রিকা জিলা এডমিনিস্ট্রেশন নি সিং বনি ক্লাইহি মাখন মাস্টার ট্রেইনার কে খুশিয়া ফনাঙ্কা ইজাংগেডি ইলেকশন কমিশনার নি অর্ডার মতে পশ্চিমবঙ্গ হা মাজরা বুট লাইয়াবা সেন্টার হা দিনী ফিন বুট আজাউকা ফ্রংনি গন্টা স্নি হা বুট লাবা জেনি সামলিনী গন্টা দ সৌসি বুট আজাউমা এব বুট সেন্টার বুটুনি রিটার্নিং

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। লোকগীতি শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:30। সন্ধ্যে 6:15 শুনবেন বাংলা ছবির গান। হিন্দি ছবির গান রাত 7:15 ও 8:20। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন ঠুংরি অনিতা সেনের কণ্ঠে। সন্ধ্যে 6:45 শুনতে পাবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ শেখর।

ভট্টাচার্য। শ্যামাসঙ্গীত পরিবেশন করে শোনাবেন বিশ্বনাথ চন্দ রাত ৮টায়। রাত ৯টা ১৫ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। সঙ্গীত শিক্ষার আসর রাত ১০টায়। এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। তো এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি আপনারা শুনলেন, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ ৩রা মে ২০২৬ ইংরেজি রবিবার অমৃতবাণী শুনতে পাবেন সকাল ৬টা ৫ মিনিটে। সকাল ৬টা ১০ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে সকাল ৬:৩০টায়। সকাল ৬টা ৩৫ মিনিটে শুনবেন লোকগীতি কল্যাণী দামের পরিবেশনায়। সুপ্রভাত সকাল ৭টা ৫ মিনিটে। সকাল ৭টা ২০ মিনিটে দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন বিশ্বরাজ ভট্টাচার্য সকাল ৭টা ৪০ মিনিট ও দুপুর ১টায়। সকাল ৮টা ৪০ মিনিটে শুনবেন নজরুল গীতি অন্তরাদের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল ৮টা ৫০ মিনিট ও বেলা ১২টা ৩০ মিনিটে। বেলা ১০টা ৩০ মিনিট, বেলা ১২টা ও রাত ৭টা ১৫ মিনিটে শুনবেন হিন্দি ছবির গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯টায় শুনবেন খেয়াল পণ্ডিত জগদীশ প্রসাদের কণ্ঠে। সকাল ৯টা ৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন সাবরি খাঁর সারেঙ্গি বাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন বেলা ১০টায়। এতে শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত তাপস শঙ্কর দত্তের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। বেলা ১১টায় শুনবেন শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান আমার কথা বেলা ১১টা ৩০ মিনিটে। এতে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি কল্যাণী দাম ও গায়ত্রী দাশগুপ্তের পরিবেশনায়। আধুনিক গানের শিল্পী তনুশ্রী দেব দুপুর ১টা ১৫ মিনিটে। দুপুর ১টা ৪০ মিনিটে শুনবেন নাটক স্পন্দন রচনা চিত্রভানু ভৌমিক। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর ২টা ৪৫ মিনিটে শুনবেন তীর্থলাল দাসের দোতারা বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল ৫টা ৫ মিনিটে। ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল ৫টা ৩৫ মিনিটে। সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে শুনবেন চা শ্রমিক ভাই বোনেদের জন্য প্রচারিত অনুষ্ঠান ২টি পাতা ১টি কুঁড়ি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা শুনতে পাবেন সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে। এতে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ আশিস তরুপাল এবং গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বলবেন পশু চিকিৎসক ডাক্তার জিতেন্দ্র ভূঁইয়া। রাত ৮টায় শুনবেন অনুষ্ঠান আহরণ। রাত ৮টা ৩০ মিনিটে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন ঠুংরি পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে। বাংলা ও হিন্দি ছবির গান শুনতে পাবেন রাত ৯টা ৩০ মিনিটে। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত ৯টা ১৫ মিনিটে। তো এতক্ষণ শ্রোতা বন্ধুরা প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি এবং তারপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি আপনারা শুনলেন। এই সঙ্গে শেষ হল আজকের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর। এবার শুনবেন বাংলা ছবির গান। প্রথমে শুনবেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান মান্না দের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন সবশেষ গান অর্চনা ছবি থেকে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি কথিকা, এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। তাহলে আসুন শোনা যাক এই কথিকাটি।
1: নিয়মিত আউশধান যেটা রয়েছে তার উন্নত জাতগুলো বলে দিচ্ছি প্রথমে, সেটা হচ্ছে আইআর 50, আইআর 36, জয়া, চিলারায়, লুইত এবং সোনামুখী। এর ভেতর সবচেয়ে কম কৃষিকালযুক্ত জাত হল লুইত এবং সোনামুখী। তো কাজেই সেটা অবস্থা সেটাকে লাগাতে হবে, যেখানে মাল্টিপল ক্রপিং বা পর্যায়ক্রমিক চাষ হতো এই লুইত এবং যেগুলো লুইত বা সোনামুখী লাগানো উচিত। আচ্ছা, এবার বীজের পরিমাণ প্রতি বিঘার জন্য সেটা 6 কিলোগ্রাম লাগবে। আর বীজ বোনার আগে বীজ অবশ্যই শোধন করে নেওয়া উচিত। তো বীজ যথারীতি জলে ভেজানোর পর এগুলো ইন্ডোফিল অথবা ক্যাপটাফ 2.5 গ্রামের হারে প্রতি লিটার জলে গুলে 1 কিলোগ্রাম বীজ শোধন করা যাবে। এভাবে বেবিস্টিনের ক্ষেত্রে হবে প্রতি লিটার জলে 1 গ্রাম বেবিস্টিন এবং 1 কিলো বীজ। এভাবে 24 ঘন্টা রেখে দিতে হবে, ডুবে রাখতে হবে ওষুধ দ্রবণে, এবং তারপর সেগুলো বের করে ছায়াতে শুকিয়ে তারপর সেটা বোনা উচিত। আর চারাতলি যেটা তৈরি করতে হবে, এটা ভালোভাবে কাদা করে মাটি 10 মিটার দীর্ঘ এবং 1.25 মিটার অর্থাৎ 12.5 বর্গমিটার হবে। আর 15 সেন্টিমিটার উঁচু থাকা খুবই প্রয়োজন। তাই সুস্থ ও সবল চারা তৈরি করতে যেমন দরকার 15 সেন্টিমিটার উঁচু চারা তুলি, এবং তাতে সার প্রয়োগও বাঞ্ছনীয় প্রয়োগ করতে হবে। তো সারের মাত্রাটা হচ্ছে যে 12.5 বর্গমিটার, যেটা আমরা বললাম যে 10 মিটার আর 6 মিটার প্রস্থ। সেই 12.5 বর্গমিটার 12.5 বর্গমিটার এলাকাতে পচন সার 20-30 কিলোগ্রাম লাগবে। আর ইউরিয়া 80 গ্রাম, একক সুপার ফসফেট 80 গ্রাম এবং মিউটোপটাশ সার 40 গ্রাম, এভাবেই দিয়ে দিতে হবে বীজ ফেলার আগে। তো এখন চারা তুলতে শস্য রক্ষা, এটাও একটা বড় কাজ, কৃষিকাজ। প্রতিষেধক ব্যবস্থা হিসেবে চারা তুলতে বীজ বপনের 7 দিন পর অথবা চারা তুলি থেকে হালি চারা তোলার 7 দিন আগে ফুরাডন 3G 3 গ্রাম হারে প্রতি বর্গমিটার এলাকাতে অথবা বপনের 7 দিন পর। আর এরপর রয়েছে ধসা রোগ, যেটা সাধারণত আমাদের অঞ্চলের খুবই হয়ে থাকে রোগটি। কাজে প্রতি বর্গমিটার ধান খেতে 1-2টি যদি পাতায় ব্যাঙের কালচে বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কার্বেন্ডাজিম 1 গ্রাম, কার্বেন্ডাজিম বলতে আমাদের যেটা কার্বোফুরন ফুরাডন যেটা, সেটা দিতে হবে। অথবা সেটাতে কার্বেন্ডাজিমও দেওয়া যাবে, যেটা বেবিস্টিন সেটাও দেওয়া যেতে পারে। তো বেবিস্টিনের পরিবর্তে ইডিফেনফস একটা আছে, সেটাও দেওয়া যাবে প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবে ইডিফেনফস গুলে সেটাকে প্রয়োগ করা যাবে। তবে বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কার্বেন্ডাজিম বা বেবিস্টিন যদি পাওয়া যায় সেক্ষেত্রে বেবিস্টিনটা দেওয়াই ভালো। কার্বেন্ডাজিম যেটা সেটা বেবিস্টিন আর কি, বাজারে প্রচলিত আছে নামে সেটা হচ্ছে বেবিস্টিন, সেটা প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে সেটাতে সেই মিশ্রণ রোগাক্রান্ত ক্ষেত্রে ঠিক করতে হবে। আর রয়েছে যে মূল জমিতে সার প্রয়োগ ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে পচন সার লাগবে 1.3 টন, আর ইউরিয়া 12 কিলোগ্রাম বিঘা প্রতি, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম এবং মিউটোপটাশ 4 কিলোগ্রাম বিঘা প্রতি সার প্রয়োগ করতে হবে। প্রয়োগ পদ্ধতি যেটা বলে থাকি যে সম্পূর্ণ মাত্রা যেটা রয়েছে পটাশ সার এবং একক সুপার ফসফেট, সেটা সম্পূর্ণ মাত্রা এবং অর্ধেকটা ইউরিয়া সার, আর বাকি যে অর্ধেকটা ইউরিয়া সার রয়ে গেল সেটা কিন্তু দুভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে, একটা যখন ধানের ডেমি আসবে সে সময় এবং বাকিটা যখন থোর আসবে সে সময়।
2: আচ্ছা আচ্ছা, এবারে নিয়মিত আউশ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কুশিয়ার বা আখ নিয়ে আলোচনা করতে পারি। এই সময়টা কি করবেন?
1: এই সময়টা সাধারণত সার প্রয়োগেরই সময়। তা পচন সার 1.3 টন লাগবে, যেটা গোবর সার বা পচন সার। আর ইউরিয়া লাগবে 40 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 60 কিলোগ্রাম এবং মিউটোপটাশ 15 কিলোগ্রাম বিঘা প্রতি। অথবা যারা যেসব কৃষক ভাই ডিএপি প্রয়োগ করবেন, ওনারা ইউরিয়া সার 34 কিলোগ্রাম, ডিএপি 20 কিলোগ্রাম এবং মিউটোপটাশ 15 কিলোগ্রাম, এক্ষেত্রে ইউরিয়া সার কম লাগছে। আর রয়েছে মুড়ো ফসল, যেটা গত বছরের যেটা ফসল রয়েছে তাতেও সার প্রয়োগ করলে ফসল ভালো পাওয়া যায়, উৎপাদন বেশি হবে। সেই জন্য পচন সার বিঘা প্রতি দিতে হবে 10 কুইন্টাল, আর ইউরিয়া

0: 44 কিলোগ্রাম, সুপার ফসফেট 58 কিলোগ্রাম এবং 13 কিলোগ্রাম মিউটো পটাশ সার প্রয়োগ করতে হবে। আর রাসায়নিক সারের যেটা মাত্রা আমরা বললাম সেটাকে দুভাগে ভাগ করে প্রথম ভাগ দিতে হবে মূলো ছাটার এক মাস পর এবং দ্বিতীয় ভাগ দিতে হবে তার এক মাস পর, মানে দুভাগে ভাগ করে।
1: এবার এখন একটা যেটা সাইল ধানের কি করণীয়,
0: সাইল ধান যেহেতু এখনো সময় আছে, জুলাই মাস থেকে শুরু হবে, জুন মাসের শেষের দিকে শুরু হবে, তো এখন থেকে কিন্তু জাতগুলোকে সংগ্রহ করতে হবে। ভালো ভালো যেগুলো জাত রয়েছে হচ্ছে যে মাঝারি বেটে ভালো জাত হচ্ছে পঙ্কজ, বাহাদুর, পিওলি, কুশল, লক্ষ্মী এবং রঞ্জিত। আর যেসব এলাকাতে পর্যায়ক্রমিক চাষ এলাকা সেখানে কিন্তু মানে একটার পর একটা দুটা বা তিনটা ফসল হয় সেখানে কিন্তু লুইত এবং সত্যরঞ্জন এই দুটা জাত দেওয়া যাবে। আর আঠাযুক্ত ভালো জাত যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে রঙ্গিলি এবং ভোগালি এই দুটোই ভালো জাত। আর লম্বা জাত তার ভিতরে একটু গন্ধযুক্ত যেটা রয়েছে রঙ্গিলি বা ভোগালি গন্ধযুক্ত। আর এরপর রয়েছে মনোহর সাইল আর মাসুরি এবং স্বর্ণ প্রভা, এগুলো হচ্ছে লম্বা জাত। তো যেখানে বেশি ডুবে যাওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু এই মনোহর সাইল এবং মাসুরি স্বর্ণ দেওয়া উচিত। আর সুগন্ধযুক্ত জাত হচ্ছে কেতকী জোহা রয়েছে, সেটাও কিন্তু সুগন্ধি জাত। আর বন্যার পরবর্তী সময়ে যেগুলো রোপণ করা যাবে সেগুলো হচ্ছে মনোহর সাইল এবং এন্ড্রু সাইল, এগুলো হচ্ছে বন্যার পরবর্তী সময়ে সেগুলো রোপণ করা যাবে। জমিতে বা ক্ষেত্রে সরাসরি ছিটিয়ে দেওয়া ধান রয়েছে এই সাইল ধানের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যে সোনামুখী, লুইত এবং কপিলি, এগুলো কম দিনের জাত কাজ। সেগুলোকে এগুলোই জাত সম্বন্ধে বললাম যে কোন কোন জাত কি কি কোন কোন সময় দেওয়া যাবে এবং তার যেগুলো কৃষকের যেটা নাকি পছন্দ সেই পছন্দ মতো নির্বাচন করতে পারবেন। বর্ষাকালীন শাকসবজি এই সময় যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে তো কৃষক ভাইরা লাগিয়েছেন এগুলো, তাই সেক্ষেত্রে কুমড়ো জাতীয় ফসল যেগুলো রয়েছে সেগুলোতে অনিষ্টকারী পোকার দ্বারা খেতে আক্রান্ত সম্ভাবনা বেশি। তাই সেক্ষেত্রে সবচেয়ে যেটা অনিষ্টকারী পোকা সেটা হচ্ছে ফলের মাছি বা ফুটফ্লাই, তারপর রয়েছে ঝাইয়া পোকা, লাল কুমড়ো পোকা এবং কালো কুমড়ো পোকা। এগুলোর প্রতিকার হচ্ছে মালাথিন প্রতি লিটার জলে 2 মিলিলিটার হারে গুলে সেই মিশ্রণ 1 গ্রাম, সেই যেটা মিশ্রণ হবে প্রতি লিটার জলে 2 মিলিলিটার মালাথিন গুলে তাতে 1 গ্রাম গুড় মিশাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে ছেঁকে প্রায় যন্ত্রে ভরে তারপর সেটা আক্রান্ত, এতে কি হবে বেশি ফলের মাছে আকৃষ্ট হবে এবং সে মারা পড়বে। আচ্ছা, এরপর রয়েছে কাটুই পোকা যেগুলো নাকি মাটির নিচে থাকে এবং গোড়া, সেই জন্য মালাথিন 5% যেটা শতকরা 5 শক্তিযুক্ত মালাথিন গুঁড়ো সেটা ছিটিয়ে দিতে হবে। 50 থেকে 100 গ্রাম লাগবে প্রতিটি ঝাড়ের জন্য। অবশ্যই দেখে নিতে হবে যে তখন যাতে ভিজা না থাকে মাঠ, কোনো অবস্থাতেই এটা দেওয়া উচিত। আর এরপরে মাইট বা দইয়ে পোকা বা এল ইনসেক্ট যেগুলো চামড়ার মতন লেগে থাকে সেটা রস চুষে খায়, সাধারণত যেগুলো আগা থাকে বা কচি পাতা থাকে সেক্ষেত্রে আক্রমণ বেশি হয়। কাজে এক্ষেত্রে ক্যারাথিন 5 গ্রাম অথবা ক্যালথিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। আর রয়েছে রোগ, সেটা হচ্ছে গোলাপচা রোগ বা ফিউজারিয়াম রুটর, তার জন্য আমরা সাধারণত বলে থাকি যে ক্যাপটাপ দেওয়া সবচেয়ে দরকার। ক্যাপটাপ কী হয়, ক্যাপটাপ অন্যান্য ওষুধ প্রয়োগে কিন্তু খুব বেশি কাজ দেয় না, কারণ ক্যাপটাপ সেটা গাছে প্রয়োগ করলে হয়, গোড়াতে প্রয়োগ করলে হবে, মাটিতেও প্রয়োগ করলে হয়, সে তার এই গুণটা আছে যেখানেই প্রয়োগ করুন আপনি গাছে সেটা পাবে। আর এটা গেল আমাদের বর্ষাকালীন শাকসবজি। আর এরপর আমরা আসছি উদ্যান জাতীয় চাষে, এখানে এখন বিভিন্ন ধরনের ফসল লাগানো হবে যেহেতু বৃষ্টি, সেই জন্য কলা বা কমলা এগুলো এখনই লাগাবার সময়, কাজে এই সময় কলার চারা রোপণ করা যেতে পারে। তাই মাতৃগাছের যেটা ডেমি থাকবে তাই মানে ভালো জাতের কলা পেতে হলে তো মাতৃগাছ থেকে নির্বাচন করতে হবে, মাতৃগাছের থেকে ভালো ডেমি বেছে নিয়ে সেটাকে তার থেকে তৈরি করতে হবে। সবল এবং পুরো ডেমি বেছে নিয়ে সেটা গোড়ার যেগুলো মাটি রয়েছে শিকড় থাকবে সেগুলোকে ছেঁটে দিতে হবে। তারপর ডেমির চোখ নষ্ট না করে শিকড় ছেঁটে এবার 1 ফুট গোড়া থেকে 1 ফুট একটু বেঁকা করে কেটে সেটাকে ফেলে দিতে হবে এবং বাকি যেটা রয়েছে সেই গোড়াটা ধরুন এটা ওজন হবে 1 থেকে 2 কিলোগ্রাম এবং তাতে ধরুন ফুরাডন যেটা রয়েছে ফুরাডনের একটা মিশ্রণ বানিয়ে সেটা গোড়ায় লাগিয়ে তারপর সেটাকে গর্ত প্রতি সেটাকে রোপণ করতে হবে। কাজে বেটে জাত 1.8 মিটার বাই 1.8 মিটার, মাঝারি জাত 2.1 মিটার বাই 2.1 মিটার এবং লম্বা জাত 2.4 মিটার বাই 2.4 মিটার দূরত্বে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য, 90 সেন্টিমিটার প্রস্থ এবং 90 সেন্টিমিটার গভীর এই ধরনের গর্তগুলোতে সেটা রোপণ
1: দিতে হবে।
0: আর অধিক যেটা ফসল সেজন্য আমরা কলা গাছ যেটা আগের থেকে বাগান রয়েছে তাতেও কিন্তু সার প্রয়োগ করা দরকার, কাজে এই সমস্ত যেটা ফলন্ত গাছ রয়েছে সেগুলো তাতে কিন্তু সার প্রয়োগ করতে হবে। তো প্রতিটি কলা গাছে 11 কিলোগ্রাম

0: পচন সার, হ্যাঁ 10 বা 11 কিলোগ্রাম পচন সার দিতে হবে, ইউরিয়া 240 গ্রাম, একক সুপারফসফেট 200 গ্রাম এবং মিউরেট পটাশ সার 550 গ্রাম। এটাই হচ্ছে যে চানা রোপণের সময় কেবলমাত্র পচন সার সহযোগী সেটাকে স্থাপন করতে, আর তারপর রোপণের 3 মাস পর পূর্ণ একক সুপারফসফেট যেটা রয়েছে সম্পূর্ণ অংশ, তারপর ইউরিয়া এবং পটাশের অর্ধেকটা প্রয়োগ করতে হবে। বাকি যে অর্ধেকটা ইউরিয়া এবং পটাশ রয়ে গেল এটা কিন্তু রোপণের 5ম মাসে, যে মাসে রোপণ করা হবে তার 5ম মাসে। এবার আসছি আমরা কলা কমলার ব্যাপারে, এই সময় কমলা চাষিরাও মানে বর্গাকার পদ্ধতিতে চারা রোপণ করবেন। ওনাদের যেটা বর্গাকার যেটা আকৃতি হবে সেটা 5 মিটার বাই 5 মিটার বাই 5 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা 5 মিটার হবে, 5 মিটার দূরত্ব হবে, যেটা বর্গাকৃতি যেটা সেই পদ্ধতিতে হবে, এবং যেটা গভীর যেটা হবে গভীরতা সেটা 0.75 মিটার বাই 0.75 মিটার বাই 0.75 মিটার, মানে 2.5 ফুট 2.5 ফুট 2.5 ফুট এভাবে গর্ত করতে হবে, এবং সেটা হবে 5 মিটার দূরত্বে, 5 মিটার সব দিকে 5 মিটার দূরত্বে, সেটাকে সারি থেকে সারি এবং গাছ থেকে দুদিকে
1: সেটি দূরত্ব বজায় রাখতে হবে।
0: আর নারকেল যেটা রয়েছে, নারকেল এখন

0: এবং পটাশ রয়ে গেল, এটা কিন্তু রোপণের পঞ্চম মাসে, যে মাসে রোপণ করা হবে তার পঞ্চাশ মানে পঞ্চম মাসে। এবার আসছি আমরা কলা কমলার ব্যাপারে, এই সময় কমলা চাষিরাও মানে বর্গাকার পদ্ধতিতে চারা রোপণ করবেন। ওনাদের যেটা বর্গাকার যেটা আকৃতি হবে সেটা পাঁচ মিটার বাই পাঁচ মিটার বাই পাঁচ মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা পাঁচ মিটার হবে, পাঁচ মিটার দূরত্ব হবে, যেটা বর্গাকৃতি যেটা সেই পদ্ধতিতে হবে। এবং যেটা গভীর যেটা হবে গভীরতা সেটা দশমিক সাত পাঁচ মিটার বাই দশমিক সাত পাঁচ মিটার বাই দশমিক সাত পাঁচ মিটার, মানে আড়াই ফুট আড়াই ফুট আড়াই ফুট এভাবেই গর্ত করতে হবে। এবং সেটা হবে পাঁচ মিটার দূরত্বে, পাঁচ মিটার সব দিকে চাপ, পাঁচ মিটার দূরত্বে সেটাকে সারি থেকে সারি এবং গাছ থেকে দুদিকে
1: সেটা দূরত্ব বজায় রাখতে হবে।
0: আর নারকেল যেটা রয়েছে, নারকেল এখন আসছে নারকেল চাষে, এটাও কিন্তু চারা রোপণের সময়, কাজে চার থেকে পাঁচটি তাজা পাতা যুক্ত এক বছরের সুস্থ চারা সাড়ে সাত মিটার বাই সাড়ে সাত মিটার দূরত্বে, এক মিটার দীর্ঘ এক মিটার প্রস্থ এবং এক মিটার গভীর করে রোপণ করতে হবে। এখন কাজে সেটা সাড়ে সাত মিটার বাই সাড়ে সাত মিটার দূরত্বে সেটাকে রোপণ করতে হবে এবং এক মিটার দীর্ঘ এক মিটার প্রস্থ এবং এক মিটার গভীর এ ধরনের গর্ত করে। যাই হোক, গর্ত পূরণ করতে হবে প্রথম দশ সেন্টিমিটার, দশ থেকে দশ সেন্টিমিটার পূরণ করতে হবে বালি কয়লার গুঁড়ো মিশিয়ে। তারপর যেটা রয়েছে সেই সেই অংশ মানে এক মিটার তো সেন্টিমিটারের ভেতর, দশ থেকে পনেরো সেন্টিমিটার গর্ত পূরণ করতে হবে দোআঁশ মাটির সাথে বালি মিশিয়ে। আর বাকি যেটা অংশ সেটাতে পনেরো কিলোগ্রাম মতন লাগবে, সেটা পচন সার দিয়েই পূরণ। এবং প্রতিটি গর্তে পাঁচ পাঁচ শক্তিযুক্ত একশো থেকে বা পঞ্চাশ করে মালাচেন গুঁড়ো
1: আক্রমণ বা
0: মাটিতে যে সমস্ত পোকা থাকে সেগুলো সাধারণত
1: সেগুলো প্রতিরোধ করতে পারে। আচ্ছা,
0: তারপর রয়েছে শস্য রক্ষা নারকেল এবং সুপারি। সুপারি ও নারকেল গাছে কুটি পচা রোগ এ সময় হয়ে থাকে, কাজে এর আক্রমণ প্রতিহত করতে রাইডোমিল এমজেড বাহাত্তর জাতীয় ছত্রাকনাশক দু গ্রাম ঘাড়ে প্রতি লিটার জলে গুলে সেটা গাছের মাঝের পাতায় প্রয়োগ করতে হবে, সেটা সুপারি হোক বা নারকেল হোক দুটোতেই। আর রয়েছে গ্যানোরামা রোগ, সাধারণত এটা মাটি থেকে হয়, সেই জন্য ক্যাপটা প্রতি লিটার জলে দু গ্রাম করে গুলে সেটা গাছের গোড়া। তাই গোলমরিচ যেগুলো এখন লতা যেগুলো রয়েছে সেগুলো সাধারণত যেটা আশ্রয়কারী গাছের গাছের সাথে, হ্যাঁ সেই গাছের সাথে বেঁধে নিতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি সেই জন্যে। আর চার মিটার উঁচু যেগুলো লতা রয়েছে সেগুলোকে ছেঁটে দিতে হবে, এতে পার্শ্ব যেগুলো ডালপালা বেশি হবে এবং ফসল বেশি হবে। আর রয়েছে ফুট রট রোগ হতে পারে বা গোড়া পচা রোগ গোলমরিচ রয়েছে, সেই জন্য রাইডোমিল এমজেড বাহাত্তর দু গ্রাম করে প্রতি লিটার জলে গুলে সেটা গাছের গোড়া মাটি বেঁধে দিতে হবে। তা আদার ভালো যেটা জাত সেটা হচ্ছে যে নদিয়া এবং স্থানীয় কিছু ভালো জাত রয়েছে সেগুলো চাষ করা যাবে। আর চারার পরিমাণ হচ্ছে একশো তেত্রিশ থেকে দুশো কিলোগ্রাম লাগবে এক বিঘার জন্য। আর রোপণের সময় এ মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা রোপণ করা যায় বা বিশ তারিখ পর্যন্ত বা পঁচিশ তারিখ পর্যন্ত চলে যাবে। তা রোপণ সাধারণত বিশ পঁচিশ তারিখ পর্যন্ত যাওয়া যাবে এ মাসের। তো রোপণের দূরত্ব যেটা হচ্ছে অগভীর নালাতে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার, সারি থেকে সারি বিশ সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটার এবং সারি গাছ থেকে গাছ বিশ সেন্টিমিটার দূরত্বে সেটা কম গভীর নালা করে সেটাতেই পুঁততে হবে গাছগুলো। তারপর সারের মাত্রা হচ্ছে পচন সার এক দশমিক তিন টন অর্থাৎ তেরো কুইন্টাল, আর ইউরিয়া ন কিলোগ্রাম, একক সুপার ফসফেট চব্বিশ কিলোগ্রাম এবং মিউরেটো পটাশ সার বারো কিলোগ্রাম। সেটা পদ্ধতি হচ্ছে শেষ চাষের সময় যেগুলো নালা রয়েছে নালাগুলোতে আধা যেটা অর্ধেকটা ইউরিয়া আর হচ্ছে যে আপনার সম্পূর্ণ অংশ সম্পূর্ণ মাত্রা একক সুপার ফসফেট এবং সম্পূর্ণ মাত্রা মিউরেটো পটাশ, কাজে বাকি অর্ধেকটা রয়ে গেল সেটা চারা রোপণের দু মাস পর চাপান সার হিসেবে। তো হলুদের ভালো জাত হচ্ছে লাকাডন, লাকাডন হচ্ছে সবচেয়ে ভালো জাত। চারার পরিমাণ হচ্ছে বিঘা প্রতি দুশো ছেষট্টি কিলোগ্রাম থেকে তিনশো তেত্রিশ কিলোগ্রাম। সেই রোপণ কাল হচ্ছে সেই আদার মতোই এ মাসের মাঝামাঝি রোপণ করা যাবে। তো অতিরিক্ত হলে সেটা অ্যাভয়েড করা ভালো। আর রোপণ দূরত্ব হচ্ছে অগভীর নালাতেই রোপণ করতে হবে, সেটা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাই তেইশ সেন্টিমিটার, সারি থেকে সারি পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা তেইশ সেন্টিমিটার দূরত্বে সেটাকে রোপণ করতে হবে। আর সারের মাত্রা হচ্ছে পচন সার এক দশমিক তিন টন, একক সুপার ফসফেট চব্বিশ কিলোগ্রাম এবং মিউরেটো পটাশ সার বারো কিলোগ্রাম। আর সেই ইউরিয়া যেটা রয়েছে সেটা ন কিলোগ্রামই লাগবে, যেটা এটা রোপণের আগে সম্পূর্ণ একক সুপার ফসফেট এবং অর্ধেকটা পটাশ দিতে হবে, আর রোপণের তিন মাস পর অর্ধেকটা ইউরিয়া, আমরা বলেছি তো ইউরিয়া হচ্ছে নয় কিলোগ্রাম লাগবে, তো অর্ধেকটা ইউরিয়া এবং অর্ধেকটা পটাশ রোপণের তিন মাস পর, বাকি অর্ধেকটা ইউরিয়া যেটা থেকে গেল সেটা কিন্তু চারা রোপণের চার মাস পর। আর রয়েছে যে

0: বছরে অন্তত পক্ষে দুবার আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, আর খুব শুকনো দিনে সেটাকে ধরুন ইয়ে দিয়ে আচ্ছাদন আচ্ছাদন দিয়ে ঢেকে দিতে হবে যাতে জল বেরিয়ে না যায়।
1: তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি কথিকা, এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। আর এ নিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। এবারে কৃষক বন্ধুরা আমাদের আসরে আছে একখানি আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে। এবারে আমাদের আশ্রয় আছে লোকগীতি দোহাড়ের শিল্পীদের পরিবেশনায়। তাহলে আসুন শোনা যাক লোকগীতি।

এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন পরপর দুখানি লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন হাতি মেরে সাথী ছবির গান মোহাম্মদ রফির কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হলো আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। বাংলা সংবাদের পর শুনতে পাবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে বিকেল পর্যন্ত গড়ে প্রায় ৮৭% ভোট পড়েছে। ভোটগ্রহণ মোটের ওপর ছিল শান্তিপূর্ণ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। ছত্তিশগড়ের কাঁকের নারায়ণপুর সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার কর্মী প্রাণ হারিয়েছেন। বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসূন যোশী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৭ জনের মৃত্যু। বিসিসিআই আজ ২০২৬ আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন আজ মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত গড়ে প্রায় ৮৭% ভোট পড়ার খবর পাওয়া গেছে। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোট পড়েছে ৮৬% বেশি। ডায়মন্ড হারবারে ৪টি বুথে ভোটের হার ৮৭.৬০%। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই বুথগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামী সোমবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আগামী ৪ মে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।

0: জন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে উপযুক্ত, তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি।
1: विगत 10-12 वर्षों में भिन्न भिन्न न्यायालय के स्तरों पर लगभग 80 बार से अधिक टीएमसी कोर्ट जा चुकी है, हर बार उसे मुंह की खानी पड़ी। सर्वोच्च न्यायालय ने भी आज स्पष्ट रूप से संवैधानिक दृष्टि से किसी चुनावी प्रक्रिया में हस्तक्षेप करने से की तृणमूल कांग्रेस की याचिका खारिज कर दी।
0: আগেই জানানো হয়েছে ভোট গণনার কাজে কাউন্টিং সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি পি এস নরসিমহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসেবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজারভারে থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো কর্মী থাকতে পারেন। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10 থেকে বিকেল 4 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বুদ্ধ পূর্ণিমা তিথিতে গতকাল লেতে তথাগত বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নের প্রদর্শনীর উদ্বোধন অত্যন্ত আনন্দের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্মৃতিচিহ্ন কপিলাবস্তুর পিপরাভা স্তূপের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রদর্শনীটি চলবে 14 মে পর্যন্ত। তিনি বলেছেন, বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য লাদাখের মানুষের কাছে এই প্রদর্শনী এক বিরাট সুযোগ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেও গৃহস্থের বাড়িতে এলপিজি সিলিন্ডারের 100% সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, গতকাল অনলাইনে এলপিজি সিলিন্ডারের বুকিং 99% পৌঁছেছে এবং ওটিপি ভিত্তিক গ্যাস সরবরাহ 94% বেশি বৃদ্ধি পেয়েছে। এলপিজি সিলিন্ডারের বেআইনি মজুত এবং কালোবাজারি রুখতে গতকাল দেশব্যাপী 1700টিরও বেশি জায়গায় তল্লাশি চালানো হয়। দেশের সব পেট্রোল পাম্পগুলি স্বাভাবিকভাবে কাজ করছে বলেও সরকার জানিয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রক জানিয়েছে, সংঘাতঘিন্ন অঞ্চলে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন এবং গত 24 ঘন্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার কোনো ঘটনা ঘটেনি। ছত্তিশগড়ের কাকের নারায়ণপুর সীমান্তের কাছে আইইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 4 কর্মী প্রাণ হারিয়েছেন। মাটিতে পুঁতে রাখা আইইডি নিষ্ক্রিয় করার সময় তাতে বিস্ফোরণ হয়। ইন্সপেক্টর সুখরাম ওয়াটি, কনস্টেবল কৃষ্ণ কুমড়া, সঞ্জয় গড়পালে এবং পরমানন্দ কুমড়া গুরুতর আহত হন, পরে তাঁদের মৃত্যু হয়। বাস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, আত্মসমর্পণকারী মাওবাদী এবং অন্যান্য সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বাস্তার ডিভিশন থেকে একাধিক আইইডি উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজ বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাহিত্যিক ও গীতিকার প্রসূন যোশীকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন তার

নেতৃত্বে প্রসার ভারতী আরও উন্নত হবে। উল্লেখ্য, এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনেরও চেয়ারম্যান ছিলেন। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম ইলাহি বলেছেন, ইরান সংঘাত চায় না, ইসরায়েল ও মার্কিন জোটের ক্রমাগত হামলার প্রত্যুত্তর দিয়েছে তারা। বেঙ্গালুরুতে সাংবাদিকদের তিনি বলেন, যদিও শান্তি স্থাপনের জন্য আলোচনা চলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ইরানের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলেও তিনি জানান। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। 17 এপ্রিল থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হলেও ইসরায়েল এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রথমে একটি গাড়ি এবং তারপর একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে প্রাণ হারান 5 জন। শৌকিন গ্রামে পৃথক হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে হেজবুল্লাহ জানিয়েছে, তারা উপকূলবর্তী বায়েদ গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনার প্রেক্ষিতে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা এবং তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, তবে এজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মে মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতের কিছু অংশ এবং পূর্ব উপকূলে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। প্রথম এবং তৃতীয় সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার পূর্বাভাস। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে আজ মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্ক বার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয় সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো সতর্কবার্তা আসলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI আজ 2026 ICC মহিলা T20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। অধিনায়ক হচ্ছেন হরমনপ্রীত কর এবং সহ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী 12 জুন শুরু হবে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 2 ওভার 5 বলে 1 উইকেটে 18 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে বিকেল পর্যন্ত গড়ে 87% ভোট পড়েছে। ভোট গ্রহণ মোটের ওপর ছিল শান্তিপূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল চৌঠা মে অর্থাৎ আগামী সোমবার অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সমূহের প্রস্তুতি সম্পূর্ণ, বরাক উপত্যকার তিন জেলায়ও প্রস্তুতি সম্পূর্ণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় সরকারের জনসাধারণের মধ্যে তাৎক্ষণিক বিপর্যয় সতর্কতা সেবার জন্য স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে মোবাইল প্রচার ব্যবস্থা আরম্ভ এবং জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন সম্পর্কে আগামী সোমবার রায়দান। এবারে বিস্তারিত খবর। চৌঠা মে অর্থাৎ আগামী সোমবার অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সমূহ প্রস্তুতি সম্পূর্ণ করেছে। ভোট গণনার জন্য 35টি জেলার মুখ্য কার্যালয়ে মোট 40টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া নিরীক্ষণের জন্য 126 জন ভোট গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় 5,981 জন ভোট গণনা আধিকারিক ও 2,347 জন মাইক্রো অবজারভার সহযোগিতা করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হারের উপর ভিত্তি করে 15 থেকে 28টি রাউন্ডে ভোট গণনা করা হবে। শিলচরে ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজ ভোট গণনা কর্মীদের জন্য প্রশিক্ষণ কার্যসূচির আয়োজন করা হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে আজ দুটি পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। গণনা কার্যসূচির প্রশিক্ষণ সমন্বয়ক ডক্টর

0: জয়দীপ বিশ্বাস জানান যে মোট 1050 জন গণনা পর্যবেক্ষক, গণনা সহায়ক, মাইক্রো পর্যবেক্ষক এবং মাইক্রো সহায়ককে দুটি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অধিক শৃঙ্খলাবদ্ধ ও সঠিকভাবে ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শোভাযাত্রা করা, বাজি ফাটানো এবং মাইক বাজানোর ক্ষেত্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 জন বা ততোধিক লোকের সমাবেশ, লাউডস্পিকারের ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরশু ভোট গণনার পরিপ্রেক্ষিতে সব জেলায় সুরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। এখানেও ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনা কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী এলাকায় জারি করা নির্ধারিত বিধিনিষেধ কার্যকর থাকবে। এছাড়া শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে অনুসারে আগামী সোমবার সকাল 6টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শহরের সন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শিলচর থেকে আসা গাড়ি ও নীলামবাজার থেকে আসা গাড়ি সুভাষনগর হয়ে যাবে। লাতুর, নঙ্গাই, ফকিরাবাজার ইত্যাদি থেকে আসা গাড়িগুলো সন্তরবাজার, চরবাজার হয়ে যাবে। এছাড়া ভোট গণনার দিন করিমগঞ্জ কলেজের সম্মুখে সড়কে ও ফুটপাতের দুই পাশে কোন ধরনের দোকান না বসাতেও নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলার ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী সোমবার হাইলাকান্দি শহরের VMHS স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দুটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং আধিকারিকরা ভোট গণনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি নিয়ে রিটার্নিং আধিকারিক মনসুর আহমেদ বলেন,
1: আমাৰ 4th May 2026 আমাৰ কাউণ্টিং হ'ব। এছেম্বলি ইলেকশ্যন যোনটো আমাৰ হৈ গৈছে 2026 ফৰ 121 LSE, দ্য ভেনু ইজ গভৰ্ণমেণ্ট VMHS স্কুল, ইট উইল বি ইন ফাৰ্ষ্ট ফ্ল'ৰ ফৰ 121 LSE। কাউণ্টিং উইল ষ্টাৰ্ট ফ্ৰম 8 AM ফৰ পোষ্টেল বেলট। ফৰ EVM কাউণ্টিং দ্য কাউন্টিং উইল স্টার্ট ফ্রম 8:30 AM।
0: আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে রিটার্নিং আধিকারিক অন্তরা সেন গোস্বামী বলেন,
2: As already been mentioned that VMHS will be the center for counting for both the LSEs. The counting center is stationed at VMHS school. Now the detailing for 122 LSE, as you all are aware, the total number of candidates is 15. For 122 LSE is 15 number of candidates. Total number of PS is 339. So we will have total number of rounds 25 rounds. Since our PS number is more, so total number of rounds will be 25.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা 2026-27 বর্ষের জন্য 4টি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। এর জন্য 30 জন সদস্যকে নিয়ে গঠিত প্রাথমিক কমিটির অধ্যক্ষ হিসেবে সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠান সংক্রান্ত কমিটিতে লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সাংসদ সদস্য হিসেবে থাকবেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা এই কমিটির নেতৃত্ব দেবেন। অধ্যক্ষ ওম বিড়লা লোকসভার কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালকে এই কমিটির অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। তপশিলী জাতি ও জনজাতি কল্যাণ কমিটির প্রধান হিসেবে লোকসভার বিজেপি সাংসদ ফাগান সিং পুলস্তেকে দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভার 20 জন এবং রাজ্যসভার 10 জন সাংসদকে সদস্য হিসেবে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সবকটি কমিটির কার্যকাল চলতি বছরের 1 এপ্রিলে আরম্ভ হয়েছে এবং আগামী বছরের 30 এপ্রিল শেষ হবে। কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য তাৎক্ষণিক বিপর্যয় সতর্কতা সেবার জন্য স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে মোবাইল প্রচার ব্যবস্থা আরম্ভ করেছে। এই ব্যবস্থার পরীক্ষার অংশ হিসেবে আজ দুপুরে নাগরিকদের মোবাইল ফোনে সাইরেন সতর্কতার মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। এই সময়ে মোবাইল ফোনে আসা বার্তায় সুরক্ষিত রাষ্ট্র বার্তাটি এলে এবং এই বার্তা পাওয়ার পর কোন ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমযোগে বলেছেন যে কোন ব্যক্তি মোবাইল ফোনে এ ধরনের বার্তা লাভ করলে এতে ভীতিগ্রস্ত হয়। হওয়ার প্রয়োজন নেই, কারণ নতুন মোবাইল ফোন ভিত্তিক বিপর্যয় যোগাযোগ ব্যবস্থার থেকে এই বার্তা পাঠানো হচ্ছে। তিনি বলেন, দূরসঞ্চার বিভাগ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় মোবাইল প্রচার প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবস্থা প্রস্তুত করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থার মাধ্যমে কোনো বিপর্যয় বা জরুরীকালীন অবস্থায় স্থান বিশেষে স্থানীয় ভাষায় তাৎক্ষণিক সতর্কতা পাঠানো যাবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, নাগরিকদের সুরক্ষা আরও সুদৃঢ় করা এবং

0: দুর্যোগের সময় দ্রুততার সঙ্গে তথ্য প্রেরণ করার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বিচারপতি শর্মিলা ভূঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালত জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন সম্পর্কে আগামী সোমবার রায়দান করবে। 28 এপ্রিল অনুষ্ঠিত শুনানি শেষে আদালত অভিযুক্তের জামিন আবেদনের রায়ের জন্য আজকের দিন ধার্য করলেও বিচারপতি শর্মিলা ভূঁইয়া ছুটিতে থাকায় এখন আগামী সোমবার রায় প্রদান করা হবে। ওইদিনই আদালত অভিযুক্তের বিরুদ্ধে আরোপ করা মামলার ধারা সম্পর্কেও শুনানি গ্রহণ করবে। উল্লেখ্য, ফাস্টট্র্যাক আদালত 29 এপ্রিল অভিযুক্ত সিদ্ধার্থ শর্মাকে মহাবীর একুয়া নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও 6টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছিল। এর পূর্বে আদালত গত 30 এপ্রিল মামলাটির অন্য আরেকজন অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করেছিল। উত্তর পূর্ব সীমান্ত রেল এবং ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান গৌহাটি রেল সুরক্ষা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি গ্রহণের জন্য এক চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে কোনো বিশেষ পরিকল্পনা না করে রেল ইঞ্জিন ও কামরাগুলিতে সংস্থাপন করতে একটি প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় ইভেন্ট ভিত্তিক ক্যামেরা সংযোজিত রয়েছে। এই ক্যামেরাটি সময় অনুসারে রেলপথের অস্বাভাবিকতা শনাক্ত করা সহ বিশ্লেষণ করতে পারবে। এর মাধ্যমে সমগ্র রেল নেটওয়ার্কের ট্র্যাকের ত্রুটির নিয়ন্ত্রণ মাপা সম্ভব হয়ে উঠবে। এই পদক্ষেপ যাত্রী সুরক্ষা নিশ্চিত করা সহ স্বদেশী প্রযুক্তি বিকাশে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। মাঝপথে স্কুল ছেড়ে ছাত্রছাত্রীদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের শিক্ষা বিভাগ ঝাড়খণ্ডের আদলে সিটি বাজাও স্কুল বুলাও শীর্ষক অভিযান হাতে নিয়েছে। কাছাড়সহ আসামের 8টি জেলায় পরীক্ষামূলকভাবে এই অভিযান আরম্ভ করা হয়েছে। এই অভিযানের আওতায় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে হুইসেল প্রদান করা হবে। এই অভিযানের মাধ্যমে ছাত্রছাত্রীদের সকালে স্কুলে আসার সময়ে 3 দিনের বেশি স্কুলে না আসা শিক্ষার্থীদের ঘরের সামনে হুইসেল বাজিয়ে তাদের স্কুলে নিয়ে আসতে হবে। বরাক উপত্যকার 3 জেলায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে জনজীবন আংশিকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজ ভোর থেকে শিলচর শহর ও সংলগ্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে শহর ও শহরতলির কয়েকটি এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। একটানা ভারী বৃষ্টি হওয়ায় শিলচর শহরের বিলপার, নিউ শিলচর, প্রথম লিঙ্ক রোড ও দ্বিতীয় লিঙ্ক রোড এলাকায় ব্যাপক জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। চৌঠামি অর্থাৎ আগামী সোমবার অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সমূহের প্রস্তুতি সম্পূর্ণ। বরাক উপত্যকার 3 জেলায়ও প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ। কেন্দ্রীয় সরকারের জনসাধারণের মধ্যে তাৎক্ষণিক বিপর্যয় সতর্কতা সেবার জন্য স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে মোবাইল প্রচার ব্যবস্থা আরম্ভ। এবং জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন সম্পর্কে আগামী সোমবার রায়দান। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শ্রোতাবন্ধুরা, আপনাদের আরও একবার আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি বলে দিচ্ছি। আগামীকাল অর্থাৎ 3রা মে 2026 ইংরেজি রবিবার অমৃতবাণী শুনতে পাবেন সকাল 6:05। সকাল 6:10 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন সকাল 6:35 কল্যাণী দামের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবেন বিশ্বরাজ ভট্টাচার্য সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 শুনবেন নজরুল গীতি অন্তরাদের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন খেয়াল পণ্ডিত জগদীশ প্রসাদের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন সাবরি খাঁর সারেঙ্গি বাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন বেলা 10:00। এতে শিলচর

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় শুনবেন খেয়াল পণ্ডিত জগদীশ প্রসাদের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন সাবরি খাঁর সারেঙ্গি বাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন বেলা 10টায়। এতে শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত তাপস শঙ্কর দত্তর সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। বেলা 11টায় শুনবেন শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান আমার কথা বেলা 11:30। এতে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। এর অববাহিত পরেই শুনবেন লোকগীতি কল্যাণী দাম ও গায়ত্রী দাশগুপ্তের পরিবেশনায়। আধুনিক গান পরিবেশন করে শোনাবেন তনুশ্রী দেব দুপুর 1:15। দুপুর 1:40 শুনবেন নাটক স্পন্দন, রচনা চিত্রভানু ভৌমিক। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন তীর্থলাল দাসের দোতারা বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 শুনবেন চা শ্রমিক ভাই বোনেদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা শুনতে পাবেন সন্ধ্যে 6:45। এতে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ আশিস তরুপাল এবং গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বলবেন পশু চিকিৎসক ডাক্তার জিতেন্দ্র ভুঁইয়া। অনুষ্ঠান আহরণ রাত 8টায়। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে। বাংলা ও হিন্দি ছবির গান শুনবেন রাত 9:30। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। তো এতক্ষণ শ্রোতা বন্ধুরা আপনাদের আরও একবার আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি বলে দিলাম।

0: आए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: আকাশবাণী শিলচর। এবার শুনবেন শ্যামা সঙ্গীত বিশ্বনাথ চন্দের কণ্ঠে।

এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন বিশ্বনাথ চন্দের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন আলাগ আলাগ ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন খতরাও কি খিলাড়ি ছবির গান, মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি অনিতা সেনের কণ্ঠে।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আচ্ছা বচ্চো, আজ হম তুমি অসমীয়া ভাষা কা এক গীত সিখায়েঙ্গে। সিখনা চাহতে না অসমীয়া ভাষা গীত? আচ্ছা, ইয়ে যো গীত হ্যায় ইসমে আপনে দেশ কি মট্টি কে প্রতি দেশবাসীয় কে প্রেম কা প্যার কা বর্ণন হ্যায়। তো মানে সিখাউঙ্গা গানা আর মেরি মদদ করেঙ্গি নলিনী জি সাথ। সবসে পহলে তুম গীত কে বোল লিখ লো। এই মাটি রে, এই মাটি রে মর মতে, মাটি কে সুমিলো, মাটি কে সুমিলো, মাটি কে সুমিলো। হো গিয়া না ইয়াহ তক? আগে লিখো। এই মাটি তে এই মাটি তে জীবন, এই মাটিতে জানি বলনা কো জ বলনা, এই মাটিতে জীবন সবি, জীবন সবি, জি কাছে জ কে নিচে বিন্দু লাগা লেনা হ্যা না, তো জীবন সবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। আব পহলা অন্তর আয়েগা ইসকে বাদ। দূর আকাহার, ये जो ना आकाश श को बोलते हैं वहां ख की तरह से, तो आकाश ये ख और ह के बीच में आका खार भी नहीं आका हार भी नहीं आका हार, आका हार लिखो। दूर आका हार रोहन কিয়নু লাগে লাগে,

সাগর তলির সাগর সাগর খ নি বল না হ সাগর তলির সাগর মতলব সমুদ্র কে তল মে তো সাগর তলির মানিক কিয়ো মানিক কিয়ো নু মানিক কিয়ো নু লাগে লাগে ইসকে আগে আহা আহা মাতির বুকুত মাতির বুকুত মনোর মালতি বুটলো মনোর মালতি বুটলো ইসকে বাদ ফির হয়ে যায়গা এই মাতি রে মরো মতে ফির দূসরা অন্তর মনোর করনি রে হুরর হুরর পাপড়ি রে পাপড়ি রে আজি ইতনা হো গিয়া না আগে হুকুমার থাপো না হুজুয়া হুকুমার থাপো না হুজুয়া আগে লেখা না সুন্দর খুদিনর খুদিনর নি খনি খ খুদিনর নতুন দৃষ্টি ইয়ে টক কো জরা তো জৈসা বলনা সফট করকে দৃষ্টি দৃষ্টি শনি সই বলনা দৃষ্টি দৃষ্টি কোন না হুয়া আগে না আচ্ছা ঠিক আছে গানা শিখানা শুরু করতে হ্যাঁ স্বর দিয়ে যা

এতক্ষণ শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, আকাশবাণী শিলচর। এবার শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।